আকাশবাণী কৈলা শহর, আজ মঙ্গলবার, 31শে ভাদ্র, 1948 শতাব্দ, চৌঠা আশ্বিন, 1433 বঙ্গাব্দ, 22শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:56 হয়ে 10 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, দিল্লি কেন্দ্রের প্রভাতী সংবাদ 8:15, 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে নিউজ বুলেটিন সকাল 9টায়, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে 20তম এশিয়ান গেমস উপলক্ষে হিন্দি ও ইংরেজি ভাষায় বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে 9:30। সকাল 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি শুনবেন 12:30। দুপুর 1টায় দিল্লি ক্যান্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন 1:40। দুপুর 2টায় দিল্লি ক্যান্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান, বিকেল 3টে দিল্লি ক্যান্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই ক্যান্ডের

বেদভারতী অনুষ্ঠান। ছটা বেজে 20 মিনিটে রোজগার সমাচার। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থে। সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7টা বেজে 45 মিনিটে এবং 7টা বেজে 55 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 10 মিনিটে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8টা বেজে 30 মিনিটে বয়েজ মেইল অনুষ্ঠান গীত বাহার। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9টা বেজে 15 মিনিটে শুনবেন গাজল। 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10টা বেজে 20 মিনিটে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিনটি। 1499 সালে আজকের দিনে বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। 1599 সালে আজকের দিনে লন্ডনে ফাউন্ডার্স হলে 24 জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। ১৭৯২ খ্রিস্টাব্দে আজকের দিনে ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1828 খ্রিস্টাব্দে আজকের দিনে বর্তমান দক্ষিণ আফ্রিকায় জুলুস সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাকা তার বৈমাত্রীয় দুই ভাইয়ের হাতে নিহত হন। 1860 সালে আজকের দিনে উপনিবেশিক শক্তি ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে চীনের যুদ্ধ শুরু হয়। 1862 খ্রিস্টাব্দে আজকের দিনে আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন। বুলগেরিয়া উসমানিয়া সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1908 সালে আজকের দিনে। 1915 সালে নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা। 1960 সালে আজকের দিনে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করে। 1962 সালে আজকের দিনে নিউ ইয়র্কে সঙ্গীত পরিবেশন করেন বব ডিলান। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয় 1965 সালের আজকের দিনে। 1980 সালে ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়। ১৯৯৩ সালে আজকের দিনে পোল্যান্ডে

কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বামজোট নির্বাচনে জয়ী হয়। 1997 সালে আজকের দিনে সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়। ১৭৯১ সালে আজকের দিনে মাইকেল ফ্যারাডে ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী জন্মগ্রহণ করেন।

পল ম্যাট মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, 1945 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। মার্টিন ক্রো নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক, 1962 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে আজকের দিনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ভারতীয়

1945 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। মার্টিন ক্রো নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক 1962 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে আজকের দিনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাঙালি সাহিত্যিক মৃত্যুবরণ করেন। ১৯৭৪ সালে আজকের দিনে সৌমেন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী বাঙালি বিপ্লবী লেখক ও চিন্তাবিদ মৃত্যুবরণ করেন। অগ্নিযুগের বিপ্লবী সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদার 1983 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। এবারে শুনবেন বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, প্রতীক হারালেও হাইকোর্টে স্বস্তি, আপাতত ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতা। সাগরে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, মঙ্গলবার 3 জেলায় ভারী বর্ষণ, কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা। প্রতীক ফেরত চেয়ে হাইকোর্টে নৌসাদ্রা, রাস্তা ও এলাকার নামকরণে মনীষী এবং ঐতিহ্যের গুরুত্বকে প্রাধান্য দেওয়া হবে, বললেন কার্তিক মহারাজ। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, পড়ুয়া শূন্য, 933টি স্কুল তুলে দিচ্ছে রাজ্য, ঘোষণা মন্ত্রীর। কর্ণাটক বিধানসভায় পুরো বন্দে মাতরম গাইলেন পদ্ম বিধায়করা, সরকারের নির্দেশ অমান্য করে। নলহাটিতে হাই মাদ্রাসা পরিচালনা কমিটিতে নিরঙ্কুশ জয় কংগ্রেসের। এশিয়ান গেমসে শুটিংয়ে আরও 2টি রূপা জিতল ভারত। এবারে ত্রিপুরা খবর পত্রিকার শিরোনাম, কৌশল যার যার, ভোটদান ভোট প্রচার সবার, বললেন রতনলাল নাথ। মণ্ডল বুথ সভাপতি কার্যকর্তাদের নিয়ে বৈঠক সুশান্তের। ভিসি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে, বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

চুরি যাওয়া বাইক অটোসহ পুলিশি জালে চার, নিয়ম মাফিক অভিযানে গাজাসহ আটক দুই।

ড্রাগ পেডলারকে টানা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার পুলিশি জালে আটক এক।

আকাশ বাণী কৈলা শহর আমাদের এবারের পরিবেশনা ভক্তি সুধা। অনুষ্ঠানের শিল্পী বিজয় সৌনি।

বিজয়সৌমির কণ্ঠে ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভাড়িয়ায় একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রামা ইউগম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়ন এর জন্য। তামিল ছবি আমরানের জন্য রাজকুমার পেরিয়াস্বামি সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলুগু ছবি কালকি 2898 এডি সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবি রাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গেনের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পের সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে, শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থা

0: পরিকল্পনা বিষয়ের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলশক্তি মন্ত্রক জানিয়েছে, এই আন্তর্জাতিক সম্মেলনে অংশীদার দেশ হিসেবে নেদারল্যান্ডস ও জার্মানি এবং 14টি রাজ্য অংশগ্রহণ করবে। এ মাসের 25 তারিখ পর্যন্ত এর অঙ্গ হিসেবে একটি আন্তর্জাতিক প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীটি সুস্থায়ী ও জলবায়ু সহনশীল জলসম্পদ ব্যবস্থাপনার জন্য উদ্ভাবনী প্রযুক্তি সকলের সামনে তুলে ধরার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি পানীয় জল ও স্যানিটেশন বিভাগ দ্বিতীয় আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন 2026-এর আয়োজন করবে। এই সম্মেলনে পানীয় জলের সহজলভ্যতা, স্যানিটেশন পরিকাঠামো, স্বাস্থ্যবিধি সংক্রান্ত আচরণ এবং জনস্বাস্থ্যের বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। একই সঙ্গে লখনৌ ও দেরাদুনের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF এর প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন অয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্টো কুরির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস কর্মী প্রশিক্ষণ, বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাস ব্লানানের সঙ্গেও কথা বলেন তিনি। দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা অরবানের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াং এর সঙ্গে বৈঠকে ভারত EFTA বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হওয়ার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী দিনে স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ হিতে থাকবে।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করার লক্ষ্যে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। CEO অফিসের পক্ষ থেকে

ইতোমধ্যেই সেই সব ভোটদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এসআইআর প্রক্রিয়া, যাদের নোটিশ দেওয়া হয়েছে। সিইও দপ্তরের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে, নোটিশ দেওয়ার অর্থ এই নয় সেই ভোটদাতাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধ হয়ে যাবে। কোনো দেশের কোম্পানি ইরানকে জ্বালানি সরবরাহ বা বিমান অবতরণের সুবিধা প্রদান করলে অথবা টিকিট বিক্রি করলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি ও প্রকৃতি পুজোর অন্যতম প্রধান উৎসব করম আজ রাজ্যজুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এদিকে করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত দপ্তর, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি থাকবে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে পরাজিত করে পাকিস্তানকে। ভারতের মহিলা দলও আজ কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে, তা চলবে আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আজ ও আগামীকাল। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামীকাল ও 24শে সেপ্টেম্বর। এই 6টি ব্লক হল করব, রূপাইছড়ি, অমরপুর, অম্পি, মাতাবাড়ি ও ডম্বুরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল চরিলাম, নলছড়, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজামারা ও লেফুঙ্গা। এডিসির 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,954টি আসনে আগামী 28শে সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার। 26 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 29শে সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই সময় 5 বা তার বেশি মানুষের জমায়েত, সভা, মিছিল, লাউডস্পিকার ব্যবহার এবং সমবেত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। ভোটের দিন ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে বিশেষ বিধিনিষেধ জারি থাকবে। নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারায় ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ গতকাল শেষ হয়েছে। আগামীকাল দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25শে সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784টি। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা শারদোৎসব ও মায়ের গমন অনুষ্ঠান নিয়ে গতকাল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন। আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে অধিকাংশ ক্লাব প্রতিনিধি আগামী 23শে অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানের প্রস্তাব দিলে তা গৃহীত হয়। বৈঠকে আইজি ইপ্পার মঞ্চাক জানান, পুজোর চাঁদার জন্য জোর জবরদস্তি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এবারের দুর্গাপুজোয় ডিজে বাজানোর অনুমতি দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। পুজোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বৈঠকে জানানো হয়। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে রানীরবাজারের গীতাঞ্জলি হলে গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক, বুথস্তরে সংগঠনকে শক্তিশালী করা এবং প্রচারে আচরণবিধি মেনে চলার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মজলিশপুর মণ্ডলের পদাধিকারী, বুথ সভাপতি ও দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27শে সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25শে সেপ্টেম্বর রাত।

11:45 পর্যন্ত। রাজ্যে দুই থানার ওসি সহ পুলিশের 3 ইন্সপেক্টরের রদ বদল হয়েছে। বিশালগড় থানার নতুন ওসি হয়েছেন বাবুল দাস এবং চৈলিংটা থানার ওসি হয়েছেন জয়ন্ত দেবনাথ। অন্যদিকে ইন্সপেক্টর গোপাল শুক্ল দাসকে গোমতী জেলা থেকে ধলাই জেলায় বদলি করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তর এ খবর জানিয়েছে। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের শুটিংয়ে গতকাল ভারত 3টি পদক জিতেছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধীলান রৌপ্য পদক এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক লাভ করেছেন। একই প্রতিযোগিতার পুরুষদের দলগত ইভেন্টেও ভারত একটি রৌপ্য পদক পেয়েছে। পদক তালিকা 4টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক নিয়ে ভারত বর্তমানে দ্বাদশ স্থানে রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতে ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের গত রাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা 2-2 গোলে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আগরতলায় সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 9.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পর্ব সমীর দেববর্মা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কাতাল ফেকজাক মানিন কেবিং মূনি টাস্ক ফোর্সনি হাস্তে তাই কেন্দ্র বাইনাই কলজাক আমসাইরগনি বরক্ষরক রগ্ন তুই ফিলতাম্ব সম কগলাম চেঙিরওয়ান আপনারগী ব হজাক বাংরা বাকি টিভি কমার্শিয়াল নব কারিওয়ান ও পান্ডাব হাস্তে তাই কেন্দ্র বাইনাই কলজাক আমসাইরগনি বিশিং কাহাম পারফর্ম খাইজাক এ এন টি এফ ন সকাত দজাগান তাই এন সি বি নি কাতাল খাইজাক সাজকজাক ওয়েবসাইট ন চল খাই রান মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা অসামতাই তেরতাই মায়ের গমন পান্ডা তি মিয়া ক্লাব নি তিফাং আদরক বাই টি আর ইংলাই মূ কগলাম সালাইখা আগরতলাও মুক্তধারা অধিকারীম সংসাজা কগলামো গবাং ক্লাব নি আদরক বসকাং অক্টোবর সাল নৈশি থামো মায়ের গমন পান্ডা সংসারানী খাপুরজাকমা বাকে অ সাল নন চঙৈ নাহারখা কগলামো আইজি ইপার মঞ্চাক সাকা মতাইনি বাকে ফানখে চান্দা খাংমানি নুকজাখে কেরংনি ইয়াপ্রি ক্রাখেরম জাগনাই আও বাই বাক্সা টাকলাইনি অসামতায় ডিজে তাম্মানি গসিমুং রাজা গলা খনিব সাকা মতায় নাংমাসক নাই মতাগ্রানি কক বো সালাই জাখা কগলামো এডিসি ভিলেজ কমিটিনি চংবারিনি ইলেকশন ডিউটি ভোট নাহারমুং তিনি সিমি চেং জাগানো আবো বসকাং সালনৈসি ব্রিজরা টঙানো যতই বাচিনি ব্লকনি বিশিং থামচিচার ব্লকনি ভোট নাহার জাগান খনা তাই বসকাং সালনৈশি থামজরা কাইদক ব্লকনি ইলেকশন ডিউটি ভোট নাহার জাগান বসকাং সালনৈশি থাম তাই সালনৈশি ব্রৈয় ও কাইদক ব্লক উংখা করবুক রূপাইশরি অমরপুর অম্পি মাটাবাড়ি তাই ডম্বরনগর খোর্সা থাইকলাইও বাতাইনাই রগ ও আশুক থাই রগ বাতাইয়াউইন কপ্লাই উংমা বাই কাইচার ব্লক ও ভোট নাহার জাগলাক ও ব্লক রগ উংখা চরিলাম নলছর দুকলি বেলবাড়ি উল্টাগরতলা জিরানিয়া হেজামারা তাই লেফুঙা এডিসিনি বারা চারচিসিনি ভিলেজ কমিটিও যতই ব্রৈ সাই বারা চুকুচিসিনি আশুকথাইনি বিশিং নৈ সাই চুকুরা বাচিবরি আশুকথাইও অ সেপ্টেম্বর তালনি বসকাং সালনৈ সিচারও ভোট নাহার জাগান এডিসি ভিলেজ কমিটি চংবারী নতি সালথাং ত্রিপুরা হাংখর কিসাসে কাসমুং রাইজা সাকলাইখা হাংকর নাইকলফাং ডাক্তার বিশাল কুমার বসকাং নৈচি দক সেপ্টেম্বরনি সারিক দামব্রীনি সিমি নৈচিচুকু সেপ্টেম্বর ফুং দামদক জরা ও দাগিমুং ফনাংজাক টঙ্গান আ জরাব খরক বানি সেলাই কেবাং বরক কথুম লাইমুং হিম্বতক কগলাম লাউড স্পিকার তাই থানসাকা মালখুং লাইসুয়া টংনানি দাগিমুং রখা চংবারিনি সালো বুথ সেন্টারনি নৈরা মিটারনি বিশিংগ ও আলাইজা কাসমুং রাইজা ফনাংজাকা দাগিমুং তৈয়া হানকে ভারতীয় নেই সংহিতানি নৈরা নৈশি থাম রাইজাতেই লাম নাহারজাকনাই হাস্তেও বসকাং আউলি তাই নগর পঞ্চায়েত চংবারিনি ভোট কেন্দ্রনি সুনামগ্রামা ভোটার লিস্টনি সাকা সানমুং তাই কেবেং মুং ইয়াসাকমা সামুং মিয়া পাইখা ও তালনি সালনৈশি থামো সানমুং তাই কেবেং মুংনি সামুং পাইসুক রাজাগানো ভোট কেন্দ্রনি মুং বটাঙ্কা রিজাগানো ও তালনি বসকাং নৈচি বা সালমারিব বেবাগি চংবারিব ভোট কেন্দ্রনি সুনামগ্রামা ভোট কেন্দ্রনি থাই অংখা কাইসিনিরা চারচি ব্রৈ অবনি বিশিং আউলি পুরনাইখরাই কাইসি থাম পুর পরিষদ কাইসিনি নগর পঞ্চায়েত

0: O September talni buskang salnoi sicharo ADC village committee chongbari naharjakma amchairogo hapangni tangnok dorbanok rang chubanai motha tai kubun joto motharokno kholobjak tongana haste hapangni bokhaktei kokmung kaisao o koktuma saklai jakha Agartalani Assam Rifles Public School ni agini porinai Surab Sinha Bharat Naimathang Bodolni Corps of India Engineers Lieutenant tungai commission mankha bini o chasamung ni bagai borombai kungchukjakmani koksaka Assam Rifles Japan ni Aichi Nagoya o songsajak Asian Games o shooting o mia Bharat kaitham medal mankha chalarokni 2 meter air rifles Saisungni evento Himangshu Dhillon Rupai medal tai Rudrank Patil bronze medal mankha o batai mungono chalarokni palkhe thungmani evento bo Bharat kaisa Rupai ni medal mankha bebagai Rupai lebri tai lebni bronze no khobai kaidok medal ti Bharat tabuk phil chisa thaiyo tongo tabuk no barti bini koktuma tini nokhawa chumui kobaljak tongana hasteni bebak hankoro pherangkogi wati wawimano hni saka boyar khok naikhung tini salni tungmari sakao thamsiba degree celsius ni gana gini wa tong imano aichukni tungmari khamao noisiba degree celsius agor talao phung damba choti thamsi joratei wati klaikha chuku dosmik 4 millimeter koktuma tabungni bagi orno paikha uli koktuma awai ngana tini hor damsini choti brisi bawo
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ

সুকান্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি এবং হিন্দি সংবাদ, এর অব্যবহিত পরেই আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে গল্প করব। আজ শুনবো আপনাদেরই গল্প। আজ আপনার পাশে বসে যিনি আপনার সঙ্গে রেডিও শুনছেন, যিনি ধরে নিন আপনার থেকে 5 বা 10 মিটারের মধ্যেই আছেন, সেই শ্রোতা বন্ধুদের নাম বলবেন। আর গান তো অবশ্যই শোনাবো।

0: আপনারা কেমন আছেন, কোথায় আছেন, সেই গল্পই শুনবো না হয় আজ। হ্যাঁ, তাহলে ফোনটা পেয়ে গেছি। দেখি আজকের সুরের ভেলা অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধুকে। হ্যালো সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: সৌরভ মিত্র বলছি।
0: হ্যালো, কে বলছিলেন?
1: সৌরভ মিত্র বলছি, সাইবার থেকে।
0: হ্যাঁ সৌরভ, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: তো আজ গান শুনবো ভাবছি, গানের লাইন হচ্ছে আমার রাত খুব ভালো।
0: আচ্ছা সৌরভ, আপনি কি করেন যেন?
1: আমার বাড়িতেই আছি।
0: বাড়িতে তো থাকেন, ঠিকই আছে, করেন কি পড়াশোনা? আচ্ছা ঠিক আছে, তো কি গান শোনাবো? আমার রাত পোহালো।
1: আমি ঝাড়খন্ডে শুনবো, ওনার নাম হচ্ছে পুনম দেব।
0: পুনম দেব।
1: হ্যাঁ, যদি না পান তাহলে অন্য যে কোনো শিল্পী হলেও চলবে।
0: এটাই আর সঙ্গে কেউ নেই, ঘরে কেউ নেই, তুই ঘরের কাজ করছেন?
1: হ্যাঁ, কাজ করছি আপনাদেরকে সঙ্গে রাখছি আকাশবাণী।
0: অবশ্যই আমরা সঙ্গে আছি। আর
1: আকাশবাণী প্রত্যেক অনুষ্ঠানটাই আমার ভালো লাগে।
0: বাহ, শুনে ভীষণ ভালো লাগলো। আমাদের অন্যান্য অনুষ্ঠান শুনেন আপনি?
1: হ্যাঁ, ভোর 5:55 থেকে আমার 55 থেকে আমার শুরু হয় রেডিওটা চালানো।
0: বাহ ভীষণ ভালো লাগলো শুনে। আর আমাদের কোন অনুষ্ঠান সবচেয়ে বেশি ভালো লাগে?
1: ঘর গৃহস্থী, তারপর এই সুরের ভেলা, হ্যালো অনুরোধ।
0: আচ্ছা, ঘর গৃহস্থীর অনুষ্ঠানটা শুনে আপনি কোনো কিছু চাষ করেছেন বা কোনো ধরনের কোনো নতুন কিছু করেছেন আমাদের?
1: হ্যাঁ, করা হয়েছে, যেমন এই ছাই দেওয়া হয়েছে, তারপর গরুর কেনা, এগুলো সবজি খেতে মানে দেওয়া হয়েছে।
0: বাহ, মানে আপনি উপকৃত হয়েছেন এটাই তো বলছেন?
1: হ্যাঁ,
0: বাহ ভালো লাগলো শুনে। আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার গলাটা, কিন্তু ঠিক বুঝতে পারছি না কার সাথে কথা হচ্ছে।
0: হ্যাঁ বলুন, কি
1: হ্যালো,
0: গান শোনাবো আর কোথা থেকে বলছেন?
1: একেবারে ধরে ফেলেছি। নিশ্চয়ই সুস্মিতা দিদি ভাই, তাই না?
0: সে যাই হোক, অনুষ্ঠান শুনতে শুনতে বুঝে যাবেন। আপনি কি গান শুনতে চান? আপনার নামটা বলুন, অনুষ্ঠানে আপনার নামটা বলুন।
1: সোমা দিদি ভাই, তাই না?
0: হ্যাঁ, নামটা বলুন।
1: খুব ভালো লাগছে সোমা দিদি ভাইয়ের সাথে কথা হচ্ছে। আর একটা বিকট একটা আওয়াজ আমাকে একটু বিড়ম্বনায় ফেলেছে, কিচ্ছু বলতে পারছি না। একটা দোকানে বাজছে ওই আপনার কি বলবো মিউজিক সিস্টেম, যাই হোক, তাকে আমি বলতে পারছি না যে বন্ধ করার জন্য। আর এর মধ্যে
0: হ্যাঁ
1: অবশ্যই আপনার সাথে
0: হ্যাঁ,
1: আমার কথা হচ্ছে।
0: অবশ্যই। আপনি আপনার নাম বলুন, কোন জায়গা থেকে বলছেন সেটা বলুন, আমরা যদিও আপনাকে চিনতে পারছি।
1: হ্যাঁ হ্যাঁ, না এটা এটা তো বলা বলা উচিত।
0: হ্যাঁ বলুন।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। আর অবশ্যই একটা পর্যায়ে আমি বারবারই বলি আমি অনুষ্ঠান শুনতে পারি না, আর কি জন্য এটাও আপনাকে বলে দিয়েছি আগে ভাগে। মোবাইল, দুটো মোবাইল দিয়ে বলবো ট্রাই করি, তো সেই ফাঁকে
0: ঠিক আছে, কি গান
1: একটা,
0: শোনাবো বলুন। আমি বলতে চাইছিলাম আজকে আমাদের আপনাদের এরকম অসুবিধার জন্যই আজকে আমি কোনো বিষয় কোনো রাখিনি। আমি শুধু আপনাদের গল্পই শুনতে চাইছি, আর শুনতে চাইছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা কি অনুষ্ঠান শুনেন, আর আমাদের অনুষ্ঠান থেকে আপনারা কি ধরনের ফিডব্যাক নিন, কি ধরনের উপকার পান, সেই ফিডব্যাকটা আমরা নিতে চাইছি আর কি।
1: তাই সত্যি তাই। যাই হোক, গানটা বলেছিলি, গানটা হলো বিশেষ করে শরৎকাল এসছে, চারিদিকে মায়ের পদধ্বনি আর আকাশ নীল নীল আকাশ।

0: মেঘের ভেলা, তারপর কাশফুল ফুটেছে, মাঝে মাঝে একটা দুটো করে শিউলি ফুল টুপটাপ করে পড়ছে মাটিতে। তো সে জায়গায় দাঁড়িয়ে একটা কি বলবো, একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে একটা কি বলবো, ওই একটু গরম, একটু কি বলবো, সে দায় ছাড়া, মানে দায় ছাড়া না, গরমটা আমাদের একটু মানে ওই আমেজ পেতে কিছুটা বিভ্রাট ঘটাচ্ছে। যাই হোক,
1: সেই প্রাকৃতিক প্রাকৃতিক সেই অবস্থাটাকে আমাদের মেনে নিতেই হবে, সেখানে আর কিছু বলার নেই। তো গানটা বলুন,
0: গানটা শুনবো। লাল নীল হলদে এক রাস ফুলে যে মৌমাছি মুসাফির এলো আর, লাল নীল হলদে এক রাস ফুলে যে মৌমাছি মুসাফির এলো আজ, এরকম গানটা গানটা অবশ্যই গেয়েছেন আরতি মুখোপাধ্যায়। আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে
1: অবশ্যই আপনার সঙ্গে যারা আছেন, আপনি অথবা আপনার চারপাশে, হ্যাঁ আমার কথাটা শুনুন, আপনি অনুষ্ঠান শুনেন না, না শুনেই ফোন করেন, সেজন্য আমার কথাগুলোও বুঝতে পারেন না। আপনি যেখানে আছেন, আপনার চারপাশে 5 থেকে 10 মিটারের মধ্যে যারা আছেন তাদের নামই আজকে শুধু বলবেন, আপনার সঙ্গেই যারা মানে অনুষ্ঠান শুনছেন।
0: একটা কথা বলি, মানে আমাদের ইন্টারনেট বা আমাদের ডিজিটালাইজড ব্যাপারটা একেবারে দূরকে করেছে, নিকট দূরকে করেছে আপন ভাই।
1: ঠিক আছে,
0: আপনার সাথে সুর মিলে বলছি, একেবারে কি বলবো, আমাদের একেবারে হাত ধরা ছোঁয়ার একেবারে কাছেই আমাদের বন্ধুরা আছেন, বিশেষ করে অবিনাশ ভাই, তারপর আমার অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মী সুতপা ভট্টাচার্য, সুমন মুহুরি আর দেবজিৎ দাস।
1: ঠিক আছে, আপনি আপনি আপনার সিদ্ধান্তটাকে ঠিক রাখলেন, তবে এটা কিন্তু আপনার থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে শুনুন আমাদের। ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে কথা বলতে বলতে।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: নমস্কার, আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিডনি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আর আশা করি আপনি ভালো আছেন।
0: হ্যাঁ আমি ভালো আছি, একেবারেই ভালো আছি।
1: আমি ভালো আছি শ্রীজি ভাই।
0: বাহ,
1: আর গান তো অবশ্যই শুনবো, আর আজকে আপনি আর কোনো টপিক রাখেননি।
0: না, আমি আপনাদের জন্যই আজকে কোনো বিষয় রাখিনি, কারণ অনেক শ্রোতা বন্ধু সেই বিষয় নিয়ে কোনো কথা বলেন না। আর তাও আপনাদের গল্প শুনবো, তাও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কাছ থেকে জানবো।
1: দেখুন, আকাশবাণী কৈলাস মহলের যে অনুষ্ঠানগুলো আপনারা সাজিয়েছেন,
0: আমাদের, হ্যাঁ, গানের পছন্দটা আপনি আগে বলুন।
1: আজকে আমাকে গান শুনিয়ে দিন। একটি গান ছবির নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার। গানটি এরকম যে মানে আজ এই দিনটা মনের কথা লিখে রাখছে, এরকম বুঝতে পেরেছেন? এরকম গান
0: আজ এই দিনটাকে, হ্যাঁ হ্যাঁ, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে
1: মনের
0: রাখো।
1: খাতায় লিখে রাখবো, এই গানটি শুনে দিবেন। আর বিশেষ করে দেখুন, আজকে হয়তো বা আপনি বলেছেন যে মানে যে আমাদের উপর ছেড়ে দিয়েছে অনুষ্ঠান সম্পর্কে, ঠিক না? আসলে দেখুন, আকাশবাণী কৈলাস শহরের সঙ্গে বহুদিন ধরে জড়িয়ে আছি, শুনছি আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান গুলো। আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান খুব সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন। আমরা প্রতিনিয়ত আপনাদের আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান শুনি, ফোনে অনুষ্ঠান শুনি, হয়তো বা সেই অনুষ্ঠানটা একটু আমাদের ভালো লাগে। বিশেষ করে কেন জানেন যে আপনাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারি বিভিন্ন বিষয় নিয়ে, এক নম্বর। আর দু নম্বর, বিশেষ করে যে আকাশবাণীর যে কৈলাস শহরে যে ইয়ে রয়েছে বা শিক্ষামূলক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানটা খুবই ভালো, তার থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আর বিশেষ করে আমি আমার বাড়িতে মহিলারা রয়েছেন, তাই মহিলা মহল অনুষ্ঠানটা আমি আমার বাড়ির মহিলাদের জন্য চালিয়ে দিই।
0: ভীষণ ভালো লাগলো শুনে, ভীষণ ভালো
1: লাগছে। এখানে সবগুলো অনুষ্ঠানও ভালো, আর আমরা অনেকদিন ধরে শুনছি, ভালো লাগছে। আপনাদের মানে আকাশবাণী কৈলাস শহরের আমরা সবসময় সুনাম করি যে এই গানের ব্যাপারটা, বা অনেক সময় আমরা অনেক গানই পেয়ে যাই।
0: ঠিক আছে,
1: দেখুন ভাই, একটা কথা রয়েছে, ধর্ম জ্ঞান ও সৎকর্মই মানুষের প্রকৃত সম্পদ, ঠিক না? ধন সম্পদ একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু চরিত্র ও সৎকর্ম মানুষকে মৃত্যুর পরেও স্মরণীয় করে রাখে।
0: একদম ঠিক কথা বলেছেন।
1: আমরা আকাশবাণী শুনি বা আকাশবাণীতে অনেকজন পেয়েছি বন্ধু বান্ধব সব। আসলে দেখুন, প্রকৃত বন্ধু যারা, ওনারা বন্ধুর পাশে সবসময় দাঁড়াবেন, থাকবেন। বন্ধুর যখন দুঃখ থাকবে তখন বন্ধুর দুঃখ হবে, বন্ধুর যখন সুখ হবে তখন বন্ধুর সুখ হবে, সেটি তো প্রকৃত বন্ধুত্ব, ঠিক না? আমরা মহাভারত বা রামায়ণে সেটি দেখিয়ে এসেছি।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন, কথা হবে আবারও আরেকটা অনুষ্ঠানে।
1: অবশ্যই আগামী দিন আপনার সঙ্গে কথা বলবো। নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, ভালো থাকবেন আপনিও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার নিবেন দিদি,
0: নমস্কার।
1: আমি কৈলাসর চন্ডিপুরতে বড় সূত্র বলছি।
0: হ্যাঁ, ভালো তো আছেন অবশ্যই।
1: হ্যাঁ দিদি আমি ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি। কি গান শোনাবো বলুন।
1: আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় পূজাটা হচ্ছে মোটামুটি এসে গেছে।
0: হ্যাঁ, গানের লাইনটা আরেকবার বলুন, আমি স্পষ্ট করে শুনতে পেলাম না।
1: গানের লাইন কেন, দুর্গা দুর্গা
0: দুর্গা। হ্যাঁ হ্যাঁ, লাইনটাই কেটে গেল।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার নবীন।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: ভালো আছেন তো ম্যাডাম আপনি?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ম্যাডাম, ভালো আছি আমি। আর আপনাদের প্রচারিত সুরের ভেলা অনুষ্ঠানটি শুনতে পরমভাবে আমাকে উৎসাহিত করে তোলে, তাই উন্মুখ হয়ে বসে থাকি প্রতিদিন এই অনুষ্ঠানটি শোনার জন্য। আর
0: ভীষণ
1: বিশেষ করে
0: ভালো লাগলো।
1: আপনি যখন অনুষ্ঠানে আসেন তখন আপনার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি বেশ ভালো লাগে আমার কাছে।
0: অনেক
1: আন্তরিক
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ম্যাডাম।
0: ধন্যবাদ আপনাকেও। আপনার গানের পছন্দটা বলুন, আর বলুন আমাদের
1: হ্যাঁ ম্যাডাম,
0: অন্যান্য অনুষ্ঠান
1: গানের
0: সম্পর্কে।
1: কথা বলছি, প্রেম পূজারি ছবি থেকে মমতা আজিজ ও রানী মুখার্জির দ্বৈত কণ্ঠে শুনিয়ে দিবেন গানটি, জীবনেরও যমুনায় শোনা যায় সাঙেরও বাঁশুরি, ছুটে যায় প্রেম পূজারি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শতাব্দী রায়ের অভিনীত সেই ছবিটি। আর গানটি তো লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার মুকুল দত্ত, আর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার স্বপন জগমোহন। আর আপনাদের অনুষ্ঠান শুনছি, ভালোই লাগছে।
0: আমাদের কোন
1: আর
0: অনুষ্ঠান সবচেয়ে বেশি ভালো লাগে?
1: বিশেষ করে বলবো কি যে এই যে অনুষ্ঠানে যে শ্রোতারা, কিছু শ্রোতারা রয়েছেন নাম বলার পালা একেবারে, সেটা বিরক্তিকর শুনতে। আর সেটা দেখুন, এই অনুষ্ঠানটা শুধু যে আমরা শুনছি তা না, আমি তো একদিন অনুষ্ঠানে বলেছিলাম আপনাদের কৈলাসহরেও

0: তো আমাদের সেক্টরের লোকেরা ওখানে কর্মরত রয়েছেন, ওনারা কর্মের সেই কাজের সেই ফাঁকে ফাঁকে ওনারা সুরে ঝালা শুনেন। আমাকে ওনারা বলেছিলেন যে আমরা তো ওখানে কাজে আছি, তো কাজের ফাঁকে ফাঁকে 11:11টা যে সুরে ঝালা হয় সেটা আমরা শুনি, কারণ সেই 1 ঘন্টা অনুষ্ঠানে আমাদের প্রায় পছন্দের বা ভালো লাগার গানগুলো আমরা শুনতে পাই, তাই আমরা শোনার চেষ্টা করি। সেটা আমি একদিন অনুষ্ঠানে বলেছিলাম,
1: ভীষণ ভালো লাগলো শুনে।
0: কিন্তু অনুষ্ঠানটি তো সুন্দর করার সাথে আমাদের দায়িত্ব রয়েছে,
1: তাই অনেক ভালো লাগলো। আর আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন।
0: হ্যাঁ ম্যাডাম, অন্যান্য অনুষ্ঠান তো শুনতে পারি না, শুধু এই ফোন ইন অনুষ্ঠানগুলো শুনি, কারণ মোবাইলে শুনতে হয়, তাই কখনো মোবাইলে ফোন করতে হয়, ফোন চলে আসে। আবার আমাদের এখানে লোকাল স্টেশন রয়েছে, শিলচর স্টেশন, সেই সেখানের অনুষ্ঠানগুলি শুনতে হয়। তাই দুঃখিত ম্যাডাম, নিয়মিত সকাল থেকে বিকেল পর্যন্ত শুনতে পারিনি আপনাদের অনুষ্ঠানটা, সম্ভব হয়নি শোনা।
1: আপনার এই সত্যি কথার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে আবারও, পছন্দের গান চলে এসেছে।
0: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো দিদি ভাই।
0: হ্যালো
1: হ্যালো, নমস্কার। আমি
0: হ্যাঁ নমস্কার,
1: আপনার থেকে
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো?
1: আমাকে আপনার পছন্দ মতো একটা গান শুনিয়ে দেন।
0: আমার পছন্দ মতো গান, যদি
1: হ্যাঁ,
0: পছন্দ, আপনার যদি পছন্দ না হয়।
1: না দিদি, দিদি ভাই আপনার যা পছন্দ হবে তা আমারও পছন্দ।
0: ঠিক আছে,
1: দিদি ভাই, দিদি ভাই আমি এখন খেতে আছি দিদি ভাই।
0: আচ্ছা ঠিক আছে, আমাদের অন্যান্য অনুষ্ঠান শোনেন?
1: দিদি ভাই আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান আকাশবাণী কিষাণ বাণী অনুষ্ঠান।
0: বাহ, আপনি তো এখনো ক্ষেতেই কাজ করছেন,
1: ও দিদি ভাই,
0: সেটা কি ধান ক্ষেত?
1: না দিদি ভাই এখন আমাদের ওখানে বেগুন
0: আচ্ছা
1: বেগুন
0: আচ্ছা
1: খিরা আর উস্তা লাগানি হচ্ছে আমাদের ক্ষেতে এখানে।
0: আচ্ছা আচ্ছা, ফসল মানে এখন নতুন করে আবার তোলার চেষ্টায় আছেন, সেই তো?
1: হ্যাঁ দিদি, আমরা তো কৃষক, আমরা তো এখন আমরা ক্ষেত ছাড়া আর কোনো উপায় নাই, আমরা তো পুরো আটটা দিন আমরা ক্ষেতে পড়িয়া থাকি
0: হ্যাঁ
1: দিদি
0: হ্যাঁ
1: ভাই।
0: অবশ্যই, আপনারাই তো সমাজের প্রণম্য, কারণ আপনারা সেগুলো উৎপাদন করেন বলেই আমরা যারা আছি বা আরো যারা আছেন আপনাদের উপর কিন্তু অনেকটাই নির্ভরশীল। আপনারা সেটা আমাদেরকে দিতে পারেন বলেই আমরাও বেঁচে আছি। তো ভালো লাগলো কথা শুনে, আমাদের অনুষ্ঠানে কথা বলবেন, ফোন করবেন, গান শুনবেন। আর এখন চলে এসছে আপনার পছন্দের গান, শুনতে থাকুন।
1: আরে ভাই নমস্কার, রাখছি।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি কুমারখান থেকে বলছি। দাস
0: ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি।
1: তো দিদি ভাই, আজকে একটি গান শুনবো, শিশিরে শিশিরে।
0: শিশিরে শিশিরে শিশির কি পড়লো?
1: অল্প অল্প পড়েছো দিদি ভাই?
0: আচ্ছা, শিশিরে শিশিরে শারদ আকাশে, এটাই তো?
1: তো দিদি ভাই, আজকে যে বিষয়টা,
0: আজ আমি কোনো বিষয় রাখিনি, আমি শুধু জানতে চাইছি আপনারা আমাদের অনুষ্ঠান।
1: আমি শুনতে আছি দিদি ভাই, একদম প্রথম থেকেই আমি শুনছি।
0: বাহ, ভীষণ ভালো লাগবে।
1: তো দিদি ভাই, আকাশবাণী অনুষ্ঠান তোমাকে শুনতেই হয়। একা একা করে বসে থাকি, শুনতে আমার, আমি সব অনুষ্ঠান শুনি।
0: আচ্ছা, বলতে চাইছেন আমাদের রেডিও আপনার একটা ভালো সঙ্গ দেয়, তাই তো?
1: ভীষণ ভীষণ দিদি ভাই, আমি একদম ছোটবেলার থেকেই শুনছি।
0: আচ্ছা, আর আমাদের কোন অনুষ্ঠান বেশি ভালো লাগে?
1: তো দিদি ভাই, সব অনুষ্ঠান আমার ভালো লাগে। গৃহস্থীর, মহিলা মহল, ছায়াগীতির, সবকিছু অনুষ্ঠান।
0: আচ্ছা, মহিলা মহলে, হ্যাঁ মহিলা মহলে যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা।

0: করা হয়, সেগুলো থেকে আপনি কিছু জানতে বা বুঝতে পেরেছেন নতুন করে আপনার
1: বুঝতে
0: জানার
1: না
0: বাইরে?
1: বুঝতে না পারলেও দিদিভাই, এটা মনের মধ্যে তো থাকে যে
0: সেটা মানে এটাই
1: এইভাবে
0: বলতে
1: করলে
0: চাইছিলাম,
1: কোথায় হয়।
0: আপনার জানার বাইরে কি কোনো বিষয় আমাদের আলোচনায় উঠে এসেছে বা আপনি নতুন করে জানতে পেরেছেন?
1: নতুন তো সব আমাদের তো সুতপা দিদিভাই আলোচনা করেন, ভীষণ ভালো লাগে।
0: আচ্ছা, না আমাদের মহিলা মহলে অনেকেই থাকেন,
1: থাকেন থাকেন
0: হ্যাঁ সেটাই বলছিলাম যে নতুন কোনো কিছু বিষয় কি আমাদের অনুষ্ঠান থেকে আপনি জানতে পেরেছেন বা শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এমন কি কোনো অনুষ্ঠান আছে?
1: ভাই, আমি তো সব অনুষ্ঠানে শুনি, সবচেয়ে ভালো লাগে, নতুন পুরন তো বুঝি না।
0: ওই কথা বললাম না, আমি বললাম মহিলা মহল তো আপনি শুনেন বলছিলেন,
1: হ্যাঁ
0: মহিলা মহলে আপনার জানার বাইরে কোনো বিষয় কি আপনি নতুন করে রেডিও থেকে শুনতে পেরেছেন?
1: না না না,
0: আচ্ছা, সব মানে মহিলা মহলে যা আলোচনা করা হয় সবগুলোই আপনার জানা, ঠিক আছে?
1: মানে আমি শুনে হ শুনি জানা।
0: ঠিক আছে, অবশ্যই আরও শুনে যাবেন, ভালো লাগবে, আর নতুন অনেক তথ্যই জানতে তথ্য জানতে পারবেন। তো ভালো লাগলো কথা বলে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন,
1: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন,
0: ভালো থাকবেন আপনিও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি কলকাতা শহর বাঁশদ্রোণী থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভীষণ ভালো আছি, আর আপনাদের অনুষ্ঠান শুনে আরো ভালো হয়ে যায়, আর আপনার কণ্ঠস্বর শুনে আরো আরো আরো ভালো হয়ে যায়।
0: অনেক ধন্যবাদ। তো আমাদের আকাশবাণী কৈলাসহর কি কতদিন থেকে শুনছেন আপনি?
1: না, আমি বেশি মানে এই 1 মাস হলো। আসলে আমি জানতাম না, আমার এক বন্ধু আছে আপনাদের রেগুলার কলার, ওই লালন ঘরামি, ও আমাকে নাম্বারটা দিয়ে বলেছে কি শুভ্রাদি, তুমি এই যে চ্যানেলটা এটা শুনবে, এত ভালো, তোমার খুব ভালো লাগবে, আর তুমি নাম্বারটা নিয়ে নাও, আর ওনাদের কথাগুলো শুনবে, খুব ভালো লাগবে। আমি
0: আচ্ছা,
1: তখন বললাম দাও তাহলে খুব ভালো হয়, তো আমি ওর কাছ থেকে নিয়ে আপনাদের এই প্রোগ্রামটা শুনছি।
0: তো আজ কি গান শোনাবো?
1: আজকে আমাকে খানদান ছবি থেকে, হিন্দি সিনেমা, সুনীল দত্ত অভিনীত আর নূতন অভিনীত, তুহি মেরি মঞ্জিল তুহি মেরা।
0: আপনি বোধ হয় আমাদের সুরের ভেলা অনুষ্ঠান আজ প্রথম শুনছেন, আর আজকে প্রথম থেকে শুনছেন না? আমাদের এই অনুষ্ঠান কিন্তু বাংলা গানের।
1: আচ্ছা, সরি সরি দিদি, খুব দুঃখিত। আমাকে তাহলে বাংলা ছায়াছবি গান শুনতে পারবো?
0: হ্যাঁ অবশ্যই, বাংলায় যে কোনো ধরনের গান শুনতে পাবেন।
1: আচ্ছা, তাহলে আমাকে লালকুঠি ছবি থেকে কে যায় রে আশা ভোঁসলের কণ্ঠে শুনিয়ে দেবেন?
0: হ্যাঁ সেটা শোনাতে পারি, তবে একটা কথা, আমাদের অনুষ্ঠানে যখন ফোন করবেন তার আগে আমাদের অনুষ্ঠানটা কিছুটা হলেও শুনে নেবেন।
1: আচ্ছা দিদি, আসলে না আমি শুনি, আজকে কি হয়েছে আমাদের এখানে পাওয়ার কাট হয়ে গেছে, তো রেডিওটাও চলছে না, আর আমি যে চার্জে দেবো আমার মোবাইলটাও না একদম লো ব্যাটারি হয়ে গেছে দিদি।
0: সেটাই, তবে আমাদের আমাদের এই সুরের ভেলা অনুষ্ঠানটা কিন্তু প্রতিদিন চলে, শনি আর রবি এই দুটো দিন বাদ দিয়ে। আপনি আপনি শুনবেন
1: শুনি দিদি,
0: হ্যাঁ, বেলা এগারোটা থেকে 12টা পর্যন্ত প্রতিদিনই কিন্তু সেটা আমাদের রেডিওতে বাজে।
1: হ্যাঁ, আর আমাদের এই আশেপাশে যারা রেডিও শোনে তাদেরকেও আমি বলবো এই আপনাদের এই অনুষ্ঠানটা শুনতে।
0: অবশ্যই, আর আপনিও শুনে ফোন করবেন, তাহলে সুবিধে হবে, আপনি কোন গানের জন্য কোন অনুষ্ঠান সেটা জানতে পারবেন।
1: আচ্ছা আচ্ছা দিদি, একদম একদম মাথায় রাখবো দিদি, মাথায় রাখবো।
0: আচ্ছা, আপনি কে যাস রে পরে কি বলছিলেন গানটা, লাইনটা
1: কে
0: আরেকটা?
1: যায় রে,
0: ওকে, যায়
1: কে
0: রে,
1: যায় রে,
0: কে যায় রে পরে,
1: লালকুঠি ছায়াছবি থেকে কে যায় রে, আশা ভোঁসলের কণ্ঠে।
0: আচ্ছা দেখছি আমি।
1: দিদি ভালো থাকবেন, পুজোর অগ্রিম শুভেচ্ছা আপনাকে জানালাম।
0: হ্যাঁ অবশ্যই, শুভেচ্ছা আপনার জন্য রইল। আর আপনার পছন্দের গান আমি খুঁজছি, যদি পেয়ে যাই তো ভালো, আর আমাদের
1: আর যদি না
0: অন্যান্য,
1: হয় আর একটা অপশন নেব।
0: হ্যাঁ লালকুঠি পেয়ে গেছি, আপনার পছন্দের গান আশা ভোঁসলের কণ্ঠে অবশ্যই পাঠিয়ে দিচ্ছি, আর আমাদের অন্যান্য অনুষ্ঠানও আপনি শুনবেন।
1: একদম একদম দিদি, ঠিক আছে দিদি,
0: ভালো থাকবেন।
1: হ্যাঁ দিদি, আপনিও ভালো থাকবেন।

চুরির ভেলা থেকে বিদায় নেবার পালা। এবার শ্রোতা বন্ধু, আপনাদের সঙ্গে আরও কথা হবে আমার আরও অন্যান্য অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 শুনতে পাবেন নজরুল গীতি। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 আধুনিক গান, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে 2:30 রিলে করে শোনানো হবে। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপরেই শুনতে পাবেন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে। 4:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে নিয়োগ সংক্রান্ত সংবাদ রিলে করে শোনানো হবে। তারপরেই বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:35 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েস মিল অনুষ্ঠান গীতবাহার রাত 8:30। রাত 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 9:15 শুনতে পাবেন গজল। রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে হিন্দি এবং ইংরেজিতে 20 আসিন গেম 2026। তারপরে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20 ইংরেজিতে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। 2027-28 শিক্ষাবর্ষে জহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। নবম শ্রেণী, একাদশ শ্রেণী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2027। আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অরবিন্দ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন একই শিল্পীর গাওয়া গান। আকাশ পানি কৈলাসহর, এবারে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

স্বদেশী গান বা দেশাত্মবোধক গানের মধ্যে আবার মার্চিং টিউন বা অভিযান সঙ্গীত রচনায় তার কৃতিত্ব ছিল অসামান্য। এই পর্যায়ের হৃদয় উদ্বেল করা একটি গান

এবারের ছবি প্রিয়তমা। গান শুনলেন, প্রতিজ্ঞা ছবির শিল্পী ছিলেন অন্তরা চৌধুরী এবং সহশিল্পীবৃন্দ। এবারের ছবি প্রিয়তমা, শিল্পী শ্যামল মিত্র, সাধনা সরগম এবং মোহাম্মদ আজিজ।

অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে শুনলেন প্রিয়তমা ছবির গান। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। আকাশ পানি কৈলাসহর, স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 33 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে আজ নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। করম পুজো উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি। জাপানের আইচি প্রিফেকচারাল কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে প্রথম সোনা জিতেছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করতে দুদিনের এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ANTF এর প্রধানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। মাদকের যোগান, চাহিদা এবং ক্ষতির পরিমাণ হ্রাস করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ আরও জোরদার করার বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে মাদকের নেশা থেকে বাঁচাতে সমস্ত পদক্ষেপ করছে। 2047-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সাকার করতে মন্ত্রক নেশাভুক্ত ভারতে তৈরির লক্ষ্য নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জলের যথাযথ ব্যবহারের উপর জোর দেন এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

0: to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
1: অনুষ্ঠানে জলশক্তি মন্ত্রী সিআর পাটিল জল সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়া একতা নগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্তনাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগাম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের জন্য। তামিল ছবি আমরনের জন্য রাজকুমার পেরিয়াস্বামী সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলেগু ছবি কল্কি 2898 এডি সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রাই স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবিরাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গেনের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালুধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। একটি প্রতিবেদন,
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
3: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করম পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, এই উৎসব প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানো, কর্তব্যের প্রতি অবিচল থাকা এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। ঝাড়খণ্ডের লোক সংস্কৃতি ও প্রকৃতি পূজার অন্যতম প্রধান উৎসব করম আজ রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রাঁচির বোরোতে করম উৎসবের প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের নানা স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে অভিনেত্রী

0: কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী এই পদে ইস্তফা দেওয়ার পর আসনটি শূন্য হয়। আগামী 16ই অক্টোবর এই আসনের উপনির্বাচন, প্রার্থীপদ দাখিলের সময়সীমা শুরু হচ্ছে 29শে সেপ্টেম্বর। এর পাশাপাশি কমিশন উত্তরপ্রদেশের 11, বিহারের 8, মহারাষ্ট্রের 5 এবং কর্ণাটকের 4টি বিধানসভা পরিষদের আসনে নির্বাচন ঘোষণা করেছে। এই আসনগুলির জন্য মনোনয়ন পেশ শুরু হবে এ মাসের 29 তারিখ থেকে, নির্বাচন হবে আগামী 23শে অক্টোবর। পশ্চিম, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন অঞ্চলে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়ে আগামীকাল রাতে বিশাখাপত্তনম ও গোপালপুরের উপকূল পেরোবে। আবহাওয়া দপ্তরের জারি করা অতি ভারী বর্ষণের সতর্কতার প্রেক্ষিতে ওড়িশা সরকার বিভিন্ন জেলায় আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী 2 দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। এদিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে কেরালার মাল্লাপুরম জেলার নীলাম্বুরের পুকট্টুপাদম ও ওটি কে কলোনির এলাকায় ভারী বৃষ্টির কারণে হর্পাবান ও ভূমিধসে 5 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ 1 জন। জাপানের আইচি প্রিফেকচারাল কারুগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে। এর আগে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে 217 রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 10 উইকেট হারিয়ে 69 রান করেন। ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রান পূর্ণ করলেন। জাপানের আইচি নাগুয়ায় এশিয়ান গেমস টেবিল টেনিসের দলগত বিভাগে থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। সেখানে তারা উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। জাপানের আইচি প্রিফেকচারাল কারুগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। খবর পড়া শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী লোপামুদ্রা মিত্র।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর। এবারেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

চক্ক বতির চানা চুরে এমনি যে ভাইগু যুবতী যে খুপি হবে বুড়ির বয়স কমবে দেগু চক্ক বতির চানা চুরে এমনি যে ভাইগু

শীতে ভুগছে জিনি, একটা প্যাকেট খান্না কিনি, রোগের বাবা ভয় পেয়ে গো পালিয়ে যাবে আপনায় আপনি। চক্রবর্তীর জানা চুরের এমনি যে ভয় গু, যুবতী যে খুকি হবে বুড়ির বয়স কমবে দেখো। চক্রবর্তীর জানা চুরের এমনি যে

বৌদির বনে একটা প্যাকেট দিন না কিনে, রাঙা ঠোঁটে রাঙা হাসি দেখবে চানা চুরের গুনে। চক্রবর্তীর চানা চুরের এমনি যে ভাইগু, যুবতী যে খুকি হবে বুড়ির বয়স কমবে দেবু। চক্রবর্তীর চানা চুরের এমনি যে ভাইগু।

0: ভাত রাঁধতে বললে টুসু কচুর রাঁধে দেয়, ভাত রাঁধতে বললে টুসু কচুর রাঁধে দেয়।
1: সুভাষ চক্রবর্তীর কণ্ঠে শুনলেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারই আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
2: তিসে রাষ্ট্রীয় সম্মেলন কা নই দিল্লি মে শুভারম্ভ কিয়া সরকার কা।

0: सनम हर मौसम।
1: আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: Schemes in the country. In women's cricket, India thrashed Sri Lanka to win the gold medal in the final in Asian Games 2026. At the Aichi Prefectural Korogi Sports Park, Japan, Sri Lanka were bowled out for just 69 and 15.4 overs. And with that, we end this news bulletin.
1: আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

नाम लिख लिया, बिन पूछे ये कौन?

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈল শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

জানিয়ে দিচ্ছে এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির অনুষ্ঠান, কিষাণবাণী অনুষ্ঠান সন্ধ্যে 6:30। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে রাত 7টায়। রাত 7:35 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত 8:10। ভয়েসমেইল অনুষ্ঠান গীতবাহার রাত 8:30। রাত 9টায় সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

গজল শুনবেন রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে রাত 9:30। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 10:00। রাত 10:10 থেকে 10:20 পর্যন্ত সম্প্রচারিত হবে 20তম এশিয়ান গেমস 2026 এর ধারা বিবরণী। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর একটি ঘোষণা। 2027 এবং 2028 শিক্ষাবর্ষে জওহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নবম শ্রেণীতে https://cbseitms.nic.in 2026 NVSIX 9 এবং একাদশ শ্রেণীতে https://cbseitms.nic.in 2026। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। নির্বাচিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2027 তারিখে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে খর গৃহস্থির অনুষ্ঠান।

0: নমস্কার দাদা,
1: 20 বছরের মতো হইব
0: কৃষির সঙ্গে যুক্ত। আপনার কাছ থেকে আমরা আজকে জানবো যে আমরা যে কৃষি জীবনে তো আপনার অনেকটা জিনিসই সারা বছরই কোনো না

0: কোনো কাজের লোকে আমরা যুক্ত থাকি, সেই ক্ষেত্রে অক্ষণের যে মরশুম আইতাছে এই মরশুমে আপনি কিতা কিতা লাগাই বা করিয়া মনস্থ করছেন?
1: অক্ষণ তো বর্ষা প্রায় শেষের পথে, বর্ষা শেষ হইলে প্রত্যেক বছরই আমরা ওই টমেটো চাষটার দিকে বেশি মনোযোগ দিই আর কি।
0: টমেটো,
1: টমেটো
0: তো টমেটো যেহেতু আপনি চাষ করবা, সেই ক্ষেত্রে অক্ষণের যে আমরার মরশুম চলে এই মরশুমে কি তা মানে এই অক্ষণ লাগানোর সময় এটা
1: অক্ষণ না, বর্ষার মধ্যে একটু টমেটো চারাটা নষ্ট হয়ে যাইব গিয়া, যখন বর্ষা বন্ধ হইব তখন চারাটা লাগানোইব কার্তিক মাসের দিকে আর কি।
0: কার্তিকে এই যে দুইটা মাস এখন যে আমরা আশ্বিন ভাদ্র আশ্বিন, এই ভাদ্র আশ্বিনে আপনি কি তা করবা?
1: ভাদ্র আশ্বিনে অল্প দিনের কিছু লাই শাক আছে, তারপরে ডাটা শাক আছে, এগুলা অল্প দিনে আই পড়ে, এগুলো এখন কর্ম আর কি। তারপরে রাঙ্গা শাক আছে, এগুলো মোটামুটি দুই মাসের ভিতরে।
0: এই দুই মাস শুধু শাকের?
1: শাকের।
0: আচ্ছা, তো এই শাকগুলা তো আপনার খুব তাড়াতাড়ি আপনার বাজারজাত হইব, মানে সময় সীমা একদম কম, তো তার লিগে আপনার জমিটারে কিরকম ভাবে তৈরি করবা?
1: জমি তো এখন ওই মাঝে মধ্যে দেখা যায় পাঁচ সাত দিন বর্ষাটা বন্ধ থাকে, তখন বিশ্বটা যখন শুকাইব, যেমন বিভিন্ন ধরনের সার গোবর এসব দিয়া ট্রাক্টর দিয়ে চাষ করতে লাগবো আর কি।
0: তো আপনার মোটামুটি কতটুক জায়গা যে এটার মধ্যে আপনি শাকের লিগা প্রস্তুত করবেন?
1: মোটামুটি এক পাওয়ার মতো হইব।
0: এক পাওয়া? তো এটাতে কতদিন চাটা দিতে লাগে?
1: চাটা তো একবারই দেওয়া হইব,
0: মানে একদিন?
1: একদিন।
0: আচ্ছা,
1: চা দেওয়ার পরে এটা ওই শাকের যে বীজ আছে লাই বা অন্যান্য বীজ, ওই বীজগুলো বপন করবো আর কি।
0: তো এটার মধ্যে যে আপনি সারের কথা কইলেন, সারের ক্ষেত্রে মানে গোবরটা তো ধরুন এটা তো দিতেই লাগে,
1: হ্যাঁ,
0: তাছাড়া কি কি সার ব্যবহার করবা?
1: তাছাড়া তো এখন যেমন ইউরিয়াটা তো বাজারে কম পাওয়া যায়, তা আমরা কিতা করি ওই ডিএপিটা বেশি ইউজ করি আর কি।
0: ডিএপি? তো এক পোয়া লিগা এসব গুলা তো নিশ্চয়ই একটা পরিমাণ থাকে,
1: পরিমাণ আছে,
0: একটু পরিমাণটাও যদি কম।
1: এই তো ধরেন 5-7 কেজি ডিএপি বাইন করবো, পুরাটা ছিটাইয়া দিবো আর কি।
0: আচ্ছা,
1: গোবর সারের লগে।
0: আচ্ছা, এরপরে চাষ দিবেন?
1: এরপরে চাষ দিব।
0: আচ্ছা, শাকের ক্ষেত্রে মাটিটা যে যেমন আলু বিচরার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই জানি যে আপনার মাটিটা একদম মিহি হয়, তো শাকের ক্ষেত্রে কি রকম দরকার?
1: শাকের ক্ষেত্রে এতটা আলু বিচরার মতো লাগে না।
0: আচ্ছা,
1: মোটামুটি মানে বেশি আবার ওই চাকা দুধই থাকে মাটি, বীজগুলা উঠতে অনেক সময় মানে অসুবিধা হয় আর কি।
0: হ্যাঁ, শাকটা যখন তুলবা,
1: শাক ওঠা বা বীজটা বপন করার পরে গাছটা যখন উঠবে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তখন একটু অসুবিধা লাগে, মাটিটা যদ্দূর পারন যায় মানে মিহি করতে লাগে।
0: আচ্ছা,
1: করিয়ার পরে ওই ব্যাট বানাই আর কি, মধ্যে মধ্যে তো বৃষ্টি হইতে পারে, তখন ব্যাট তৈরি করিয়া
0: মানে উঁচা করতে,
1: একটু ব্যাট উঁচা করিয়া ড্রেন ড্রেন থাকতে লাগবো, যেমন দুই হাত আড়াই হাত করিয়া পাশ দিয়া দিয়া ব্যাট বানাইবো, মধ্যে দিয়া ড্রেন থাকবো, যাতে যদি মধ্যে মধ্যে বৃষ্টি হয় তখন যাতে জল না জমিয়া ও বিশ্বের থেকে বাইরে
0: বাইরে
1: জায়গায় জলটা।
0: তো এটা কি তা এই যে মাসটা চলে এই মাসেই আপনি বীজটা বপন করবানি?
1: এই মাসে
0: বীজ বপন করবা, আর যখন বাজারজাত করবা তখন ধরুন 1.5-2 মাসের। তো এটার ক্ষেত্রে শাকের ক্ষেত্রে আপনার কি তা যে কোনো একটা শাক না দুই তিনটা
1: থাকবো? রাঙ্গা শাক থাকবো, লাই পাতা থাকবো, শস্য থাকবো।
0: আচ্ছা, এটা কি তা আপনার ইয়নি এই এক পোয়া জায়গার মধ্যে দিব? তিনটা ভাগ ভাগ করে লাগাইবা। আচ্ছা, এইবার আইলাম সব কিছুর মধ্যে তো পোকার আক্রমণ, এই শাকের ক্ষেত্রেও কি পোকার
1: আক্রমণ আছে?
0: এটা কিরকম ভাবে?
1: যেহেতু এখন যে বর্ষা তো একদম যে বন্ধ হয়ে গেছে এমন না, কিন্তু
0: না,
1: বর্ষার সময় দেখা যায় শাকের মধ্যে এই যে ফাঙ্গাস যে বিভিন্ন ধরনের ছত্রাকে আক্রমণ করে, কিন্তু তখন ওই ফাঙ্গাসিডটা ইউজ করতে লাগে আর কি, মাঝে মধ্যে শাকের মধ্যে স্প্রে করতে লাগে।
0: তো এটা যে স্প্রে করবা এটা তো একদমই মানে ইয়ে থাকবো আপনার একদমই মানে কচি থাকবো, হ্যাঁ, তো এটার মধ্যে কিরকম পরিমাণে দিবা?
1: এটা তো পরিমাণ বলতে কচি যখন চারা গাছ হোক একটা পরিমাণ দিতে লাগবো, একটু বড় গাছ হইলে আর একটা পরিমাণ, পরিমাণে গেলে ডিফারেন্স থাকে।
0: আচ্ছা,
1: তো এমন মানে অল্প পরিমাণে দিতে লাগবো আর কি, যখন শাকের চারাটা ছোট থাকবো, হালকা করিয়া স্প্রে করতে লাগবো যাতে পড়া, না সকালে না মানে।

0: আমরা তো এই যে ফাঙ্গাসিড যেটা আমরা ইউজ করি এটা আমরা মোটামুটি রৌদ্রের মধ্যে ইউজ করি, আর কীটনাশক যেগুলা এগুলা সন্ধ্যার দিকে ইউজ করি।
1: আচ্ছা, আমরা মানে আমরা তো অনেক রকমের ঘরোয়া পদ্ধতিতে আগে আমরা অনেক রকমের কীটনাশক ব্যবহার করতাম, হ্যাঁ, তো অক্ষণের ক্ষেত্রে আপনারা কি এটা ঘরোয়া যে আসিল এগুলা মানে
0: ঘরোয়াটা আমরা এখন ইয়ে করি না, আমরাই ছোটবেলা দেখতাম আমরার বাবা বা পাশের বাড়ি আমরা পাড়ার মধ্যে যারা সবজি ফলাইতো, আজকে থেকে মনে করেন 25-30 বছর আগে, তখন তারা ওই যে মরিচ চাল কুমড় তখন তো এগুলা বাজারে ছিলই না, মানে এই দিন বিভিন্ন ধরনের কীটনাশক সার
1: কিছু
0: তারা গাছের গুড়ায় গোবর দিত, শুধু কীটনাশক বলতে স্প্রে মেশিন এই ছিল আসল
1: না,
0: কিন্তু তারা যে পরিমাণ ফসল তখন আমরা দেখতাম এই ঠেলা দিয়া, তখন তো এইরকম যোগাযোগ ব্যবস্থা আসলো
1: না,
0: আমরা ওই ওই দিকে আমরা বাড়ি ঠেলা দিয়া দুইবার তিনবারে ওই মেইন রোডে আনতো তারা, কিন্তু এখন যে পরিবেশটা এইরকম না, কিন্তু এখন কীটনাশক যে একরকমের কীটনাশক দিয়া যে সবজি ফলবো এইরকম না, বিভিন্ন রোগ আক্রমণ হয়, এখন বিভিন্ন ধরনের কীটনাশক বাজারে পাওয়া যায় এবং এটা দিতেও লাগে।
1: এটা এটা কি মানে আপনার মতে এটা কি একবার যদি কোনো জমিতে কীটনাশক ব্যবহার হয়ে যায় গিয়া একবার যদি ধরেন ঘরোয়া পদ্ধতি ছাইরা রাসায়নিক পদ্ধতি ব্যবহার যদি কইরা দেয় কীটনাশক যেটা, এই কারণেই কি মনে হয় যে পরবর্তীতে আর ওইটা না ব্যবহার করলে মানে ঘরোয়া কোন পদ্ধতিতে আর রূপকা দমন হয় না, এটাই কারণ হইতে
0: পারে?
1: কারণ
0: অনেক ঘরোয়া পদ্ধতিতে হয়তো আমার জানা নাই থাকতেও পারে, এটা তো অনেক সময়ের ব্যাপার আছে, এটা তৈরি করতে লাগবো তো, অক্ষণ কৃষকরা কি তা করে যে আমি এটা ঘরোয়া পদ্ধতিতে যা যা জিনিস লাগে একটা কীটনাশক বানানোর লাগে এই সময় নষ্ট না করিয়া আমি বাজারে কিনতে মিলে তৈরি পাইলাম, মানে যে সবজির যে রোগটা আইলো আমরা কীটনাশকের দোকানে গিয়া কইলাম আমার গাছের এই পরিস্থিতি, আমার গাছের পাতা হলো দুই চার বা গুড়িটা,
1: কিন্তু তার ফলে তো আমরা জমির উর্বরতা শক্তিটা নষ্ট হইতাছে, শুধু ওই মানে তাড়াতাড়ি আমার এটা রক্ষা পাইব এই কারণে, এই কারণে আর কিছুটা হইছে আমরা অলসতা, কারণ আমরা প্রায় এখানে গেলে কিন্তু এখনো দেখি কি আমরা কৃষক ভাইয়েরা নিম পাতা কাঁচা হলুদ তারপরে আপনার চেনা তারপরে গোবর ইত্যাদি বা বেসন এইসব দিয়ে তারা জৈবিক ইয়ে তৈরি করেন, ওষুধ তৈরি করেন করে গাছে এগুলা দেন, তো আপনারা যাতে খুব তাড়াতাড়ি গিয়া দোকান থেকে রেডিমেড থাকে আনতে কোনো কষ্ট নেই, তৈরিতেও কষ্ট নেই, আইনা দিয়া দিলেন। আচ্ছা, তো এবার এই যে পোকাটা যে আক্রমণ করে, এই পোকার আক্রমণে কি আপনার পাতারে নষ্ট করে না গুড়া কাটে?
0: এটা তো বিভিন্ন ধরনের রোগ, তো একটা গাছে শুধু এক ধরনের রোগ হয় না, তো অনেক সময় দেখা যায় পাতা কাটবো পাতা ছিদ্র করে, অনেক সময় গাছের পাতাটা হলুদ হয়ে যায়,
1: আচ্ছা,
0: অনেক সময় দেখা যায় যেমন এই যে শশা আছে শশার পাতাটা কুকড়ানো মতো হয়ে যায় গিয়া, অনেক সময় দেখা যায় যে গাছের গুড়াতে পচন ধরে দড়িয়া পুরা গাছটাই আস্তে আস্তে মারা যায়।
1: না, শাক পাতার ক্ষেত্রে ধরুন শশার ক্ষেত্রে হয়তো শাক পাতার ক্ষেত্রেও কি এরকম
0: এরকম হয়, গুড়াটা গুড়াতে পচন ধরে বা অনেকটা জায়গা নিয়া যেমন ওই ঘাস জ্বলার ঔষধ স্প্রে করলে
1: যেরকম
0: জ্বলি যায় গিয়া,
1: সারাটা ক্ষেত
0: যদি ঔষধ স্প্রে সঠিক সময় করানো হয় তাহলে ধীরে ধীরে সারাটা ক্ষেত নষ্ট হয়ে যাবে।
1: তাইলে তো আপনার ধরেন শাক লাগাইলে যদিও দেড় মাস বা দুই মাসের ফলন, কিন্তু আমরা প্রতিদিনও এটার মধ্যে আমরা লক্ষ্য রাখতে লাগবে যাতে আপনার গিয়া কোনো রূপ পোকা ধরে না। আর এই

0: ধরনের যে এটা এটা কইছে ছত্রাক জাতীয়, আর যেটা ছিদ্র করে
1: এটা তো
0: পোকা,
1: পোকা
0: ফল
1: ছেদক পোকা।
0: আচ্ছা, কারণ এটা তো তার তো একটা ফল থাকে না, এটা পাতাটাই তার ফল। ওইটা কি পাতা বাইরুনির সময় কাইটা দিব নাকি গুড়াতে কাটে?
1: না না, ফল ছেদক যেটা এটা তো পাতা কাটে না, এটা এটা শুধু যে ফলটা ধরবো এই ফলটাই ছিদ্র করবো, এটার লাগেও আলাদা ঔষধ দিতে লাগে। তো আমরা তো ঔষধ দেওয়ার ফলে দেখা যায় ফল ফল

0: আপনার যখন শাক পাতাটা যখন তোলা আরম্ভ হয়েছে, শাক পাতাটা যখন তোলা আরম্ভ হইব, তখন কি আপনার কিরকম কতদিনের মধ্যে আপনার পুরাটা শেষ হয়ে যাইব গিয়া?
1: এটা তো বাজারে, আমরা এখানে তো লোকাল একটা বাজার আছে, তারপরে আমরা যখন বেশি সবজি হয়, যেমন আমরা লোকাল বাজারে থেকে আমরা ধর্মনগরে নিয়ে যাই, কিন্তু বেশি সবজি এবং ওই দামটাও একটু ডিফারেন্স থাকে,
0: ভালো পাওয়া যায়,
1: ভালো পাওয়া যায়, তখন যেমন যখন পুরোপুরি এই শাকটা যখন ম্যাচুরিটি হয়ে যাইব গিয়া, তখন যদি দেখা যায় যে আমার তাড়াতাড়ি এই বিচরাটা খালি করতে লাগবো, তখন দুই দিনে তিন দিনেও আমরা বিক্রি করতে পারবো।
0: আচ্ছা,
1: বা যদি মনে করি অল্প অল্প করি আমরা লোকাল বাজারে বেচবো, তখন যেমন দশ দিনও লাগতে পারে বা ২০ দিনও লাগতে পারে।
0: মূলত এটা শাক পাতাটা বিক্রিটা আপনাদের উপরে নির্ভর করে। যদি মনে করেন আরো দশ পনেরো দিন রাখা যাইব, তখন এটার একরকমের তোলার পদ্ধতি, আর যদি মনে করেন যে খুব তাড়াতাড়ি এটা তুললে আমি বাজারজাত করতাম, এটা আপনাদের উপরে নির্ভর করে। তো এটার মধ্যে শাক পাতার মধ্যে আপনার খরচের পরিমাণটা কিরকম হয়?
1: ওই যে এক পাওয়া জায়গাতে মোটামুটি
0: মোটামুটি মাস দেড় মাসে এই তিন হাজারের পরিবর্তে কিরকম পাই?
1: যদি শাকটা ভালোভাবে ফলে দশ বারো হাজার টাকা আমরা বিক্রি করতে
0: পারবো। তো এইটার থেকে তো বিচার রাখা যায় না?
1: লাই পাতাটা আমরা অনেক সময় দেশি হিসাবে ঘরের থেকে বীজ রাখি, আর অন্যান্য বীজ তো এখন বাজারে পাওয়া যায়
0: কিনতে,
1: এখন আমরা এই সবজি যা যত কৃষকরাই করে বেশিরভাগ এই হাইব্রিড জাতীয় বীজ বাজারে পাওয়া যায়, এগুলো তো ঘরে রাখলে।
0: আচ্ছা, একটা জিনিস খুব মানে অদ্ভুত লাগে, আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, বাজারে কিন্তু এক্ষণে ধইন্যা পাতা পাওয়া যাইতেছে, যেটা আমরা আগে জানতাম যে শুধু শীত পড়লেই ধইন্যা পাতা পাওয়া যায়, কিন্তু এক্ষণে দেখতেছি বাজারে ধইন্যা পাতা পাওয়া যায়। এটা কি বীজের ক্যাটাগরি নেই?
1: ক্যাটাগরি এটা হাইব্রিড বীজ, এখন বর্ষার সময়ও বীজ পাওয়া যায়, বর্ষার সময় হয় ফুলকপি বাঁধাকপি মূলা,
0: আচ্ছা,
1: এগুলো বর্ষায়ও হয় আবার সিজনেও হয়, আলাদা আলাদা বীজ পাওয়া যায় বাজারে।
0: তো ওই যেমন ধইন্যা পাতা যেটা, এটাও তো আপনার শাক পাতার মতন ওই জিনিসটা, তো এটা ভালো বীজ ভালো আমি বর্ষা রুই আনলাম, কিন্তু এটা তো আপনার খোলা বৃষ্টির মধ্যে রাখলে আপনার নষ্ট হইব না, এটা কি ফলন হইব?
1: চাল টাল দিয়া করবো, পলিথিন দিয়া চাল বানাইব।
0: আচ্ছা,
1: বানাইয়া অক্ষণীয় করবো, যারা ই করে আমরা করি, যেমন বর্ষা যাওয়ার আগেই আমরা ধইন্যা পাতা বপন করি, কিন্তু বৃষ্টিতে তো পাতাটা নষ্ট হয়ে যাবে, পলিথিন দিয়া এটার উপরে একটা চালের মতো দেওয়া হয় বাঁশ দিয়া।
0: আচ্ছা,
1: দিয়া
0: তাহলে তো মাঝখানে আপনার ড্রেনের মতন রাখতে লাগবে,
1: বেড পুরো বেডটারে ঢাকিয়া দিব পলিথিন দিয়া,
0: যাতে আপনার জল যদি কোনো সময় আয়ও সে আবার ড্রেন দিয়ে যাইতে গিয়া পারবো। তো আপনার কাছে কি মনে হয় যে শাক পাতাটা আমরা যে অন্যান্য ফসল করি, ফসলের যে পরিশ্রম এই তুলনায়, বা এই যে একটা দীর্ঘমেয়াদি দুই মাস আড়াই মাস তিন মাস না গেলে ফলন পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে শাক পাতাটা আমরা যদি মানে এই সিজনটাতে দুই মাসের লিগা করি তে অনেকটা লাভজনক?
1: অনেকটা লাভজনক
0: ঠিকভাবে যদি এটা করতে পারি। তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনারও ধন্যবাদ।
2: আগামী তেইশে সেপ্টেম্বর সকাল সাড়ে আটটা পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার এক দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি এবং ২৫ থেকে ২৬ ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ ৪ কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে ৯৬ এবং ৫৫ শতাংশ থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকার্যে আমরার করণীয়, জমির তস সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হইব। এই তস

পরবর্তী মরশুমে চাষের জন্য একান্ত প্রয়োজন। জমিতে জলসেচের পর পাতা বা স্থানীয়ভাবে পাওয়া যায় এমন জিনিস দিয়া ডাকিয়া দিতে হইব, অর্থাৎ আমরা খের এবং ফাতা দিয়াও ডাকিয়া দিতাম পারি, কচুরি পানা ব্যবহার করতাম পারি। মিশ্র চাষ, ন্যূনতম চাষ বা যে কোনো চাষ ছাড়াই ফসল উৎপাদন করা তর সংরক্ষণের বিভিন্ন উপায়। মাছের পুকুরে লক্ষ্য রাখতে হইব যাতে বাইরের জল ঢুকতে না পারে, বৃষ্টিপাতের ফলে পুকুরের জলের অম্লতা কমতে পারে, এল্লাগিয়া প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে চুন প্রয়োগ করা যাইতে পারে। 15-20 দিন বয়সের চারা মূল জমিতে লাগানের লাগিয়া বাঁচিয়া নিন। জমির মাটি খানিকটা উঁচু করিয়া 25x25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখিয়া চারা মূল জমিতে লাগাইতে পারেন। যারা অহনো আমরার আমন ধান লাগাইছেন না, তারা লাগিয়া চারা লাগানির একদিন আগে জমিত কানি পিছু 20 কেজি ইউরিয়া, 40 কেজি সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ মাটিতে প্রয়োগ করতে লাগব। জমিতে 5 সেন্টিমিটার জল ধরিয়া রাখতে হইব। যে সমস্ত জমিতে অল্প বৃষ্টিতেই জল দাঁড়ায়, ই জায়গাত খানিকটা বেশি বয়সের অর্থাৎ 20-25 দিনের চারা লাগানো প্রয়োজন। এক এক জায়গায় 2-3টা চারা আপনারা লাগাইতে পারেন। ভুট্টার ক্ষেতের যত্ন, মাটিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগাছা দ্রুত বাড়তে পারে এবং তা ফলনের সমস্যা সৃষ্টি করতে পারে। এর লাগিয়া আগাছা পরিষ্কার করা প্রয়োজন। ফসল এখন পরিপক্কতার পথে এবং আর্দ্র আবহাওয়ার কারণে খোলা পচা রোগের আক্রমণ হইতে পারে। ফসলের এই পর্যায়ে রোগ দমনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন রোগ ভুট্টার মোচা পর্যন্ত না ছড়াইতে পারে। ফলনের এই শেষ পর্যায়ে যান্ত্রিক দমনে সর্বোচ্চ কার্যকরী পদ্ধতি হইল লিফ স্ট্রিপিং বা পাতা ছাঁটাই পদ্ধতি। গাছের গোড়ার দিক থেকে উপরের দিকে 3-4টি নিচের পাতা এবং সেগুলোর খোল সাবধানে ছাড়িয়া খাটাইয়া সরিয়া ফেলাই দিবা। এর ফলে ছত্রাক ভুট্টার মোচা পর্যন্ত পৌঁছাইতে পারত না। গাছের পাতার স্তরের ভেতরের আপেক্ষিক আর্দ্রতা কমে গিয়া রোগটি পুনরায় ছড়াইয়া পড়া সক্রিয় উৎসটি বন্ধ হয়ে যাইব। ছাঁটাই করা পাতাগুলি ক্ষেত থাকিয়া বাইরে নিয়ে গিয়া পুড়াইয়া ফালাই দিবা, মাটিতে ফুটিয়া দিবা। শীতকালীন সবজি চাষ অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি যারা চাষ করবা, মৌসুমের শেষ ভাগে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের সময় যাতে জল জমিয়া না থাকে আপনার ক্ষেত, এই ব্যবস্থা আপনার সঠিক রাখতে হইব। সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখতে হইব। এর লাগিয়া বীজতলার মাটি থাকিয়া অন্তত 15 সেন্টিমিটার উঁচু তৈরি করতে হইব। আর্দ্র আবহাওয়ায় চারা পচা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই এল্লাগিয়া বপনের আগে বীজ শোধন করিয়া নিতে হইব। দুপুরের তীব্র রোদ এবং আকস্মিক বৃষ্টি থাকিয়া কচি চারারে রক্ষা করার লাগিয়া নার্সারির বেডগুলোর উপর অস্থায়ী জাল বা অ্যাগ্রো শেড তৈরি করিয়া দিতে হইব। আপনারা অনেকে এই কাজটুকু করছেন। মাছ চাষে এই সময় করণীয়, অপেক্ষাকৃত বড় মাছ তুলিয়া পুকুরের মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হইব। মাছ তুলিয়া নেওয়ার পরে সমপরিমাণ চারাপোনা পুকুরে ছাড়া যাইতে পারে। পুকুরে আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজন থাকিয়া 2-3% পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হইব। মাছের শরীরের এক ধরনের উকুনের আক্রমণ হইতে পারে, নিয়ন্ত্রণে কানি পিছু মেলাথিয়ন 400 মিলিলিটার বা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগ কর্তা আপনারা পারেন। এই সময়ে কৃষিকার্যে আমরার করণীয়, অনেকেই বাজারে লাইপাতা, রাঙা শাক ইত্যাদি তোলা আরম্ভ করছেন, কিন্তু আপনার কাছে আমরা বারে বারে একটা জিনিসই অনুরোধ করি আর এই সমস্ত শাক চাষে প্রচুর লাভ আপনারা পাইবা। শুধু আপনারা খেয়াল রাখবা মাটিতে পর্যাপ্ত পরিমাণে

গোবর সার দেন, গোবরে উৎপাদিত ফসল আনিয়া বাজারজাত করেন, সঙ্গে গরুর চেনা 500-810 লিটার জলে মিশাইয়া আপনারা স্প্রে করেন, বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেন, তাতে করিয়া কীট শত্রুর আক্রমণ যেমন আপনার শাক পাতা তৈত নয়, আবার গরু ছাগলও এটার মধ্যে মুখ দিত নয়, তাতে করিয়া এই শাক পাতা খাইয়া শরীরের পুষ্টিবৃদ্ধি হইব, কোনো রকমের ক্ষতি হইত না। পরিষ্কার পরিশ্রুত পানীয় জল আপনি যেমন পান করবা, গবাদি পশুরও কিন্তু পায় পরিষ্কার জল খাওয়াইবা, তার খাদ্য দেওয়ার জায়গাটা প্রতিদিন পরিষ্কার করিয়া ধুইয়া দিবা।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে স্বনির্ভরতার জন্য প্রাণী পালন। প্রাণী পালন করে আমরা কিভাবে স্বনির্ভর হব, এই প্রসঙ্গে আজকে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর সত্যসুন্দর দেববর্মা। নমস্কার স্যার।
2: নমস্কার,
1: স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের টপিকটাই তো স্বনির্ভরতার জন্য প্রাণী পালন।

0: আজকাল অনেকেই বেকার হয়ে ঘুরছেন, বলছেন চাকরি নেই বা রোজগারের পথ নেই। তাদের জন্যে প্রাণী পালন স্বনির্ভরতার জন্যে একটা ভালো উপায় হতে পারে। আপনি শুরুতে কি বলবেন?
1: স্বনির্ভরতা, যেটা নাকি আমরা সেলফ এমপ্লয়মেন্ট বলে থাকি, সেটা যদি আমরা আমাদের যে ইয়ং জেনারেশনরা আছে, সেলফ এমপ্লয়মেন্ট যেটাকে আমরা বলে থাকি, সেটাকে যদি আমি প্রাণী পালন এটাকে আমরা বেছে নিই, সেটা একটা গুড চয়েস। যদি কেউ এন্থুসিয়াস্টিক, আমরা যে নাকি উৎসাহী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা যদি ভাবে যে আমি প্রাণী পালনকে একটা স্বনির্ভর হওয়ার জন্য বেছে নেব, পেশা হিসেবে বেছে নেব, সেটা একটা গুড চয়েস হবে, তাদের একটা সঠিক আমি বলতে পারবো। তার জন্য একটু মানে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যেমন এখন আমরা কী করি, যেমন যে কোনো সেক্টরে, যে কোনো বিষয় নিয়ে আমরা যখন ভাবি, হুট করে আমরা কিছু করতে যাই, মানে ধরুন আমি একটা ফার্ম করব, ফার্ম খুলে বসলাম, কিছু ক্যাটেল রিয়ার করব, পালন করব, তো গরু নিয়ে শুরু করে দিলাম, শূকর পালন করব, শূকর পালন শুরু করে দিলাম, আমি সেই জায়গাটায় একটু বলবো একটু আস্তে। কীরকম আস্তে? প্রথম আপনি সে যেটা আপনি ভাবছেন, আপনি একটা একটা আমি রিটেন বলবো না, যেরকম আমরা গভর্নমেন্ট সেক্টরে রিটেন কোনো প্রকল্প বানাই আগে থেকে, আপনি মেন্টালি একটা কিছুর জন্য প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন, যে আমি ধরুন একটা শূকর পালন করব, এর থেকে আমি স্বনির্ভর হব। তো সেই হিসেবে আপনি এগোবেন। প্রথম তার জন্য কি করতে হবে, আপনাকে টেকনিক্যাল ম্যানের সাপোর্ট নিতে হবে, কারণ আপনি তো ভেটেনারিয়ান নয়, তাই যে কোনো ভেটেনারিয়ান আমাদের রাজ্যের, ত্রিপুরা রাজ্যের আমাদের প্রত্যেকটা অঞ্চলে, রিমোট টু রিমোটেস্ট এরিয়াতে আমাদের ভেটেনারি ডক্টর রয়েছে, তার পরিকাঠামো রয়েছে, সেখানে গিয়ে আপনারা নির্দিষ্ট জায়গায় আপনি সেই ব্যাপারে জানকারি নিন, যে আমি একটা শূকর খামার করতে চাইছি, আমি কি করব। সেখানে আপনি ধরুন আমাদের যেমন আর কে নগর ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেইসব জায়গায় আমরা শর্ট টার্ম ট্রেনিংও করে থাকি মাঝে মধ্যে আমরা, এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন সাব ডিভিশন সব থেকে আমরা দুজন একজন করে কালেক্ট করি বিভিন্ন ট্রেনিংয়ের জন্য। সেই সময় আমরা ট্রেনিংও দিয়ে থাকি, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আন্ডারে সেটা আসে, স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ট্রেনিং করে থাকি। সেরকম আমার একটা যেই আমি যেটাকে চুজ করব, যেটাকে নিয়ে আমি শুরু করব, সেটা ব্যাপারে আপনার একটা শর্ট টার্ম একটা কয়েকদিনে আমরা ট্রেনিং নিয়ে নিলাম হাতে কলমে, বা আমরা ট্রেনিং ক্লাসে গিয়ে, বা কোনো ডক্টর সাহেবের সঙ্গে যোগাযোগ করে ওনাদের থেকে কিছু এটার ব্যাপারে সঠিক একটা আমি লাইন আপ, আমার ওয়ে যেটা নিয়ে এগোবো আমি কীভাবে স্টার্টিংটা, সেটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে, পরিকল্পনা আমাদের চূড়ান্ত করে নিতে হবে। আমরা স্টার্ট করছি কিন্তু কিছুদিন পরে আমরা উৎসাহ হারিয়ে ফেলছি, কারণ আমরা যখন দেখবো, যখন আমি স্বনির্ভর ব্যাপারে ভাববো, আগে গিয়ে যদি আমি লস হয়ে যায়, তাহলে কিন্তু আমি সেটাকে আর আমার এন্থু থাকবে না, সেটাকে করার জন্য আমার মানসিকতা থাকবে না।
0: তাই জন্য আগে থেকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে ব্যাপারটা,
1: আগে সঠিকভাবে আমাদের জ্ঞানটা নিতে হবে কি করে আমরা স্টার্টিং করব। সেগুলো কয়েকটা সেক্টর রয়েছে, যেমন আমাদের সাইট সিলেকশন করতে হবে, কোথায় আমরা ফার্মটা করব, এটা এনি সেক্টর, আপনি শূকর পালন করুন, গাভি পালন করুন, বা আপনি মুরগির ফার্ম করুন, আপনার সাইট সিলেকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা নাকি কোথায় আপনি বাসস্থান করবেন, কোথায় আপনি ফার্মটা স্টার্ট করবেন, সেটা ব্যাপারে আপনার একদম একটা স্ট্রং একটা আমার আইডিয়া নিয়ে নিতে হবে। সেই হিসাবে আমার জমি সিলেকশন করতে হবে, সেই হিসাবে আমার নিজস্ব জমি না থাকলে কার থেকে লিজ নিতে হবে, কিছু একটা করতে হবে। আমি কোথাও একটা হুট কার থেকে নিয়ে নিলাম, এক বছর পরে আমাকে নোটিস দিল জমি খালি করে দাও, তাহলে তো সেটা হবে না। তাই আমার একটা পরিকল্পনা, যেটা নাকি আমরা বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এরকম আমাদের থাকে, এরকম আমরা একটা পরিকল্পনা করে তারপর সেটাকে আমরা স্টার্ট করলাম। তাই প্রথমে আমরা বাসস্থানের ব্যাপারে সঠিক মাথায় রাখতে হবে, সেইভাবে আমরা সঠিকভাবে আমরা বাসস্থানটাকে তৈরি করব। তারপর মেইন হচ্ছে ইম্পোর্টস, মানে আমি যেটাই পালন করি না কেন, এগুলো হচ্ছে সব লাইফ সেক্টর, মানে আমি কিছু এমনিতেই কিছু করলাম না, বিল্ডিং বানিয়ে দিলাম, এটা হচ্ছে একটা জীবন্ত জিনিস, সেটাকে আমরা ভালো জায়গা থেকে আমাদের কালেকশনটা অতি জরুরি। মানে ধরুন আমি হুট করে এমনি নিম্নমানের বা নিম্ন প্রজাতির আমি কিছু যে প্রাণীটা নিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি, এটা শুরু করলাম, তাহলে দেখা যাবে আমার লাভের যে আমাদের লাভ

0: আত্মসাৎ পরিমাণটা আমাদের সেই রকম আসবে না।
1: যেহেতু আমরা স্বনির্ভরতার জন্য করছি, আমরা ব্যবসার জন্য করছি, সেই জায়গায় আমাদের দেখে নিতে হবে কোন প্রজাতিটা নিলে পরে আমার তার থেকে বেশি লাভ আসবে।
0: যেরকম আমাদের এখন যেটা নাকি আছে যে আমরা শূকর পালনের ব্যাপারে আমরা খুব ইন্টারেস্টেড আছি, কারণ সেটা খুব স্পিডি আমাদেরকে বেনিফিট দেয় এবং আমাদের মানে ইনকামের যে স্টার্টিংটা খুব তাড়াতাড়ি হয়। ব্রয়লার পালন সেগুলো কিছু কিছু সেক্টর আছে, যেমন মিল্ক সেক্টরে যদি আমি যাই, দুগ্ধ উৎপাদন করব, সেটাকে একটু কিছু কিছু আমাদের আমাদের এখানে সব কিছু হচ্ছে, কিন্তু সেই জায়গায় আগে ছিল না। আগে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটু
1: ছিল,
0: যেখানে এখন আমাদের একদম সাফিসিয়েন্ট সব ব্যাপারে যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন জায়গা থেকে আমাদের ডাইরেক্ট ট্রেন আছে, হ্যাঁ, তাই আমাদের যোগাযোগ ব্যবস্থা সেরকম কোনো অসুবিধা নেই। আগে যেটা ছিল গাভী পালন করতে গিয়ে যে কনসেন্ট্রেট বা বিভিন্ন রকমের যে খাদ্যের উপাদানগুলো সেগুলোতে আমরা একটু আমাদের প্রবলেম হতো, এবং সঠিক প্রজাতি গাভী আমাদের নিয়ে আসতে সেটাকে আমাদের একটু ব্যাক পেতে হতো। কিন্তু অন্য যতগুলো সেক্টর আছে আমাদের এআরডিডিতে অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট দ্বারা, সেখানে আমরা আমরা যেমন আমি যদি আপনি বলুন শুকরের ব্যাপারে, তাহলে আমাদের যে এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেলে ফার্মগুলো আছে, সেগুলোতে যদি আমরা যে কোনো বেনিফিশিয়ারি যদি ইন্টারেস্টেড হয়, যদি থ্রু প্রপার চ্যানেল যা মানে সঠিকভাবে আসতে হবে তার দরখাস্ত, তারা যদি অ্যাপ্লাই করে থাকে, তাহলে অ্যাজ পার সিরিয়ালি যেরকম নর্মস আছে আমরা ওদেরকে আমাদের ফার্ম থেকেও তারা আমাদের শুকর ছানার পেতে পারে।
1: আচ্ছা, আপনি এখানটায় আগরতলার কথা বলছেন, কিন্তু ধরুন বিলোনিয়া কিংবা ধর্মনগর কৈলাস,
0: আপনি দেখুন
1: ওইসব জায়গা
0: বিলোনিয়াতে যারা আছে বা সাউথ, আমাদের বীরচন্দ্রমনো ফার্ম আছে, সেটা খুব ভালো। তারপরে আপনি নালকাটা নর্থে চলে যান, নালকাটা আছে, তারপরে আমাদের তেলিয়ামতে যান, সেখানে আমাদের রয়েছে হাওয়াইবাড়ি ফার্ম রয়েছে, সে প্রত্যেকগুলো ফার্মে আমাদের একদম খুব ভালো অবস্থায় আছে।
1: আমি বলছিলাম প্রশিক্ষণের ব্যাপারটা যেটা বলছিলেন,
0: এবং হাতে কলমে প্রশিক্ষণটা যেটা, যে ডিস্ট্রিক্টের লোক হবে তার নিকটবর্তী যে ফার্মগুলো আছে সেখানে গিয়ে যদি আমাদের ডাক্তারবাবু আছে ওনাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে, কারণ শিখতে গিয়ে কোনো তো আমাদের আমার থেকে কিছু ফাইন্যান্সিয়ালি বেনিফিট নিচ্ছে না, সে একটু জাস্ট নলেজ শেয়ার করার ব্যাপারটা, সেখানে যদি আপনি যান, যাক যে কাউকে আপনি যে কোনো ডাক্তারবাবুকে আপনি অ্যাপ্রোচ করেন না কেন, সে আশা করি উনি আপনাকে অতি উৎসাহের সঙ্গে এবং আপনাকে সঠিকভাবে সেটা ট্রেন করে দেবে। তো সেটা আপনি পেয়ে যেতে পারেন, আমাদের কোনো রকম ফাইন্যান্সিয়াল আপনি ইনভলভমেন্ট নাই, আপনি দূরে যেতে হচ্ছে না, আপনি যাতায়াত খরচ হচ্ছে না, নিকটবর্তী যে ফার্মগুলো রয়েছে সেখানে গেলে আমাদের ডাক্তারবাবুরা আপনাদেরকে হাতে কলমে ট্রেনিং দিয়ে দেবেন। তারপরে আপনি ধরুন শুকর ছানার জন্য পাঁচটা দশটা দিয়ে শুরু করলেন, আপনি অ্যাপ্লাই করলেন আমার পাঁচটা শুকর দাও, যে চারটা ফিমেল একটা মেল এরকম স্টার্ট করলেন, তো আমাদের কাছে দরখাস্ত করলে সেটাও আপনি আমাদের যেটা নাকি নর্মস রয়েছে যা গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী আপনি পেতে পারেন। তাছাড়াও যদি আমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে আপনি না পান, তাহলে আমাদের কাছে প্যারেন্ট স্টক শুকর ছানা রাখে, শুকর রাখে যারা প্যারেন্ট স্টক মানে মেনটেন করে, যারা নাকি আমরা ইংরেজিতে বলি ব্রিডার, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে হ্যাঁ ভালো ভালো আমাদের ফার্মাররা রয়েছে শুকর ছানা উৎপাদন করে থাকে, ওইখানে যদি আপনি যোগাযোগ করেন আপনি খুব রিজনেবল রেটে আপনি শুকর ছানা পেতে পারেন।
1: সরকার অনুমোদিত তারা নাকি?
0: একদম, আপনি যে কোনো প্রাইভেট সেক্টরেও যদি আপনি শুকর ছানা চাই মানে আপনি আশা করেন যে আমি নেব ওখান থেকে গিয়ে, আমি ধরুন গভর্নমেন্ট ফার্ম থেকে পেলাম না, মানে যখনই আমি চাইছি অতি সত্বর আমি পেলাম না, তাহলে আমি প্রাইভেট সেক্টরগুলোতেও আপনি যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনি শুকর ছানা পেতে পারেন।
1: আচ্ছা, গাভী পালনের ক্ষেত্রে আমাদের ধরুন পশ্চিম ত্রিপুরায় রয়েছে সরকারি সংস্থা গোমতী, তারা দুধ কালেকশন করে নিচ্ছেন, অন্যান্য জেলাগুলোতে তো নেই মনে হয়?
0: না না, সেই যুগের দুধের ব্যাপারটা কি হচ্ছে, আমাদের সমস্ত জায়গায় আমাদের যেমন ICDP-2 আমাদের কাজ করছে ওয়েস্টে, যেরকম আমাদের আগরতলা শহর অঞ্চলে যেরকম গোমতী কাজ করছে, সেরকম আমাদের নর্থেও আছে, সেরকম সব জায়গা থেকে আমাদের দুধের কালেকশন করারও আমাদের সেন্টারগুলো গভর্নমেন্ট সেক্টরে বা আপনি কোঅপারেটিভ সেক্টরে যেগুলো রয়েছে সেখানে রয়েছে। এবার হচ্ছে আপনি দুধ

0: গাভী পালন করবেন, তো আপনি আমাদের লোকালি যে গাভীগুলো আছে সেগুলো ভালো দুধ দেয়। আর আপনারা লোকাল গাভী যদি, আমি ফর এক্সাম্পল একটা বলছি, আমি একজন আমার খুব পরিচিত একজন গাভী পালক আজ করে থাকেন, উনি দোআঁশলা গাভী বলে, মানে একটু জাস্ট ক্রস ছিল আর কি, যেটাকে আমরা বলে থাকি আর কি, এটা আগে বলতো দোআঁশ, একটু দেশি গাভী থেকে জাস্ট একটু ভালো ব্রিড থাকে না অনেক সময়, সে একটা গাভী নিয়ে ও শুরু করে ওর ফার্ম। তো ওই গাভীটা থেকে আজকে তার ঘরে আটটা গাভী আছে। আমাদের যে আমাদের গভর্নমেন্ট সেক্টরে যেটা নাকি আমাদের হসপিটালগুলো রয়েছে, সেখানে আমাদের ফ্রোজেন সিমেন দ্বারা খুব উন্নত মানের গাভীর যে বীজ, যেটা নাকি আমরা AI করে থাকি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে, আমরা আমার ঘরে যে একটা গাভী রয়েছে ওর থেকে আমি অনেক ভালো মানের গাভী পেতে পারি। এটা হচ্ছে ফার্স্ট চয়েস। নেক্সট, ওই গাভীটাকে নেক্সট টাইম যখন আমি আবার AI থেকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন থেকে, যেটা নাকি আমাদের হসপিটালগুলোতে অ্যাভেলেবেল আছে, এমনকি আমাদের যারা নাকি আমাদের প্রাণীপালক বন্ধুরা আছে, ডোরস্টেপ AI ওয়ার্কার আমরা যাদের বলে থাকি, ডোরস্টেপ AI ওয়ার্কার যাকে বলে থাকি, বিভিন্ন প্রাণীপালক ভাই বোনেরা যদি ওনাদের সাহায্য নেন, তাহলে ওনাদেরও আপনার বাড়ি বাড়ি গিয়ে যে কোনো গরু যখন হিটে আসে, তাহলে আমরা ওইটাকে আমরা প্রজনন করিয়ে দেওয়ার যে আমাদের ব্যবস্থা রয়েছে, সেটাও আমাদের সেট আপগুলো খুব ভালো কাজ করছে, তাই আপনি সেখান থেকেও আপনি সুবিধা পেতে পারেন। তাই ওইটা গেল একটা দিক। এরপরে আপনি ওই গাভীটাকে থেকে আবার নেক্সট নেক্সট টু নেক্সট এরকম করে উনি আটটা গাভী ওনার ঘরে আছে।
1: সেটাই, যারাই মানে স্বনির্ভর হতে চাইছেন ধীরে ধীরে হতে হবে, একদিনে আমি চাইলে হয়ে যাবে না।
0: এখন ধরুন ওই আটটা গাভী থেকে উনি 130 লিটার 20 লিটার গাভী, সবগুলো তো একসঙ্গে সিনক্রোনাইজ করে না, মানে আমরা একটা সিনক্রোনাইজেশন একটা প্রসেস আছে, যেটা নাকি আমরা যখন কমার্শিয়ালি চিন্তা করি যে আমরা চারটা গরুকে এখন আমরা অন মিল্কিংয়ে রাখবো, এরপরে নেক্সট ওই চারটাকে রাখবো, এরকম করে একটা প্ল্যান করতে হয়। তো উনি এখন অ্যাট প্রেজেন্ট 130 লিটার দুধ ওনার ঘরে হচ্ছে। তো ওইটাতে কি হয়, আমাদের কোঅপারেটিভগুলো আছে, যে উনি একটু জিরানিয়ার ওই সাইডটাতে, তো ওইখানে কোঅপারেটিভগুলোতে আমাদের গুমতি থেকে গাড়ি যায়, সেখান থেকে ওনারা দুধ কালেকশন করে নিয়ে আসে, তার এর থেকে ওনারা দুধের দামও পায়, আবার গুমতি থেকে সেটা নাকি খাদ্য যে সরবরাহ করা সুষম খাদ্য, এটাও ওনারা একটা সাপোর্ট পেয়ে থাকে। তো বিভিন্নভাবে আমরা দপ্তর এবং আমাদের গভর্নমেন্ট আমরা চাইছি যে প্রাণীপালক ভাই বোনদের আরও কি করে আমরা সুবিধা পৌঁছে দিতে পারি।
1: মানে একদমই কিষাণ বাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার সময় নির্ধারিত থাকে, সেই সময় প্রায় শেষের দিকে, একেবারে শেষে যেটা আপনার কাছে জানতে চাইব, এই যে স্বনির্ভরতার জন্যে প্রাণী পালন, এতে একজন যদি ইচ্ছে প্রকাশ করেন যে আমি স্বনির্ভর হব প্রাণী পালন করে, তিনি কতটা সাকসেসফুল হতে পারেন?
0: আমাদের যারা আমরা যারা ফিল্ডে কাজ করছি, তারা আমরা দেখছি যে এখনকার যারা নাকি শুকর ছানা নিয়ে স্টার্ট করছে, তারা খুব ভেরি মানে কিছুদিনের মধ্যে ওদের যে প্রফিট মার্জিনটা তাদের চোখে ধরা পড়ে। এবং যারা নাকি ব্রয়লার ফার্ম করছে, আগে কি হতো, ব্রয়লারের বাচ্চা আমাদের এখানে পাওয়া যেত না, সেটা আমাদের ফ্লাইটে আসতো, হ্যাঁ ফ্লাইটে আসতো, তা ব্রয়লার বাচ্চা কালেকশন করতাম, তারপরে আমরা সেটাকে এক জায়গায় ধরুন কেউ একজন উঠালো, সেখান থেকে ডিস্ট্রিবিউট হতো বিভিন্ন জায়গায়। এখন আমাদের লোকালি প্যারেন্ট স্টক নিয়ে আমাদের আগরতলায় ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় প্যারেন্ট স্টক রিয়ার করছে ব্রয়লার, এবং তারা নিজেরা ব্রয়লার যে ছানা একদিনের ডে ওল্ড চিক্স, যেটা নাকি আমরা যেটা নাকি ফার্মাররা যারা নাকি ফার্ম রয়েছে ব্রয়লার ফার্ম, তারা ডে ওল্ড চিক্স দিয়ে স্টার্ট করে, ডে ওল্ড চিক্স নিয়ে যায়। এবং আমাদের যেখানে নাকি আমাদের ভালো ভালো ডিম পাড়ার যে প্রজাতিগুলো, আমাদের গান্ধীগ্রাম পোলট্রি ফার্ম রয়েছে, পানিসাগর পোলট্রি ফার্ম রয়েছে, সেখান থেকেও আমরা যদি কোনো প্রাণীপালক ভাই বোনেরা চায়, সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আপনারা একদিনের যে বাচ্চা সেটাকেও আমরা সাপ্লাই করে থাকি আমাদের গভর্নমেন্ট সেক্টরে। আর প্রাইভেট সেক্টরে যে নাকি আমাদের ব্রয়লার বাচ্চাগুলো ওয়ান ডে ডে ওল্ডে আমরা কালেক্ট করে থাকি, সেটাও আমরা এখন অ্যাভেলেবল, বাইরে থেকে আমাদের আনতে হয় না, যে বাইরে থেকেই আমাদের আনতে হবে বিভিন্ন ফ্লাইট খরচে, এটাকে আমরা অনেকটা আমরা মিনিমাইজ করে নিচ্ছি। তাই এই জায়গাটাকে লাভের যে পরিমাণ সেটাও কি হয়, লাভের যে পরিমাণটা সেটাও আমরা অনেকটা বেশি আমাদের আসছে। তাই প্রাণী পালক যারা ভাই

0: ব্রয়লাররা সেটা থেকে অনেক উৎসাহ হচ্ছে। তাই আপনি দেখুন ব্রয়লারে আমাদের স্বনির্ভর, মাংসতে আমরা স্বনির্ভর হচ্ছি ত্রিপুরাতে, এবং মাংসের হচ্ছে শুকরে মাংসতে হচ্ছে ব্রয়লার সব মাংসের সেক্টরে আমরা আমরা সাফিসিয়েন্ট আছি। এখন দুধের দিকটা আমাদের একটু আমাদের আরও একটু চিন্তাভাবনা হচ্ছে, সেটাকে নিয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা আশা করি ভবিষ্যতে আমরা এটাকেও মিনিমাইজ করে আনতে পারব।
1: অনেক ধন্যবাদ আপনাকে। প্রাণীপালক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন স্বনির্ভরতার জন্যে প্রাণী পালন, এ প্রসঙ্গে ডাক্তার সত্যসুন্দর দেববর্মার সাক্ষাৎকার।

0: আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন শুনবেন জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রসঙ্গে কিছু কথা। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন বা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প। এর প্রধান উদ্দেশ্য হল ধান, গম, ডাল, মোটা শস্য বা মিলেটস এবং বাণিজ্যিক ফসলের উৎপাদন বৃদ্ধি করা, কৃষি জমির উৎপাদনশীলতা বাড়ানো, উন্নত জাতের বীজ, আধুনিক প্রযুক্তি এবং কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করা, মাটির স্বাস্থ্য উন্নত করা এবং সুষম সার ব্যবহারে উৎসাহ দেওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা। NFSM এর সুবিধা হল এই প্রকল্পের অধীনে কৃষকরা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা এবং ভর্তুকি পেয়ে থাকেন, যেমন উচ্চ ফলনশীল ও প্রত্যয়িত বীজে ভর্তুকি, কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের সহায়তা, সিড ড্রিল, পাওয়ার উইভার, রোটাভেটর, রিপার, থ্রেসার ইত্যাদি যন্ত্রে ভর্তুকি, সয়েল হেলথ কার্ড অনুযায়ী সুষম সার ব্যবহারে উৎসাহ পেয়ে থাকেন, কীটনাশক, জৈব নিয়ন্ত্রণ উপকরণ এবং প্রশিক্ষণ এর ব্যবস্থা রয়েছে, মাইক্রো ইরিগেশন, জল সংরক্ষণ এবং দক্ষ সেচ ব্যবস্থায় সহায়তা, নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য আর্থিক সহায়তা, মাঠ দিবস, কৃষি ও কৃষক মেলা, প্রশিক্ষণ শিবির এবং কৃষি ভ্রমণ। NFSM এ ভর্তুকির ধরন, ভর্তুকির পরিমাণ রাজ্য এবং কার্যক্রম ভেদে ভিন্ন হতে পারে। সাধারণভাবে প্রত্যয়িত বীজে প্রায় 25-50% পর্যন্ত ভর্তুকি দেয়া হয়, কৃষি যন্ত্রপাতিতে 40-50% ভর্তুকি দেয়া হয়, অনেক ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ সীমাও থাকে। প্রদর্শনী, কর্মসূচি, প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারে সরকার নির্ধারিত আর্থিক সহায়তা কৃষকরা পেয়ে থাকেন। কারা আবেদন করতে পারবেন? ভারতের কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নিজস্ব জমির মালিক কৃষক, অনেক রাজ্যে ভাগ চাষি বা লিজ ভিত্তিক চাষিরাও বিভিন্ন শর্তে আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি, NFSM এর সুবিধা সাধারণত রাজ্য কৃষি দপ্তর বা জেলা কৃষি আধিকারিকের কার্যালয় মারফত দেওয়া হয়ে থাকে। প্রয়োজন
1: এতক্ষণ শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈল শহর। এখন প্রথমে আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, এরপরে কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: সুকমা হাইকে পগই ফানো মুইতো তা মানথুং ইয়াকুং করই ফানো আনিলামা তৈতা হিমথুং কাইশিলে ওই কলাই ফুরু বুমুংতা খুদে আনো কারই বনবার চলে জাগান মনুয়া নং টকসা টক মিলি রক মগই মখাং সমানং নিনি লগিসং মিথি গানং খালি যা বখা তংটুতই জাততই খিবি যাক মানই ন তা নাহার দে মকল ফন হাবান হাইলিক সাং গানং ইয়াকুং তৈমা নঙ্গানং ঘাতি লাম জাদুই ওই আহাই তাং দেখ নং খিবি ফান আংলে খিবি আখো নিনি বাগই বখানি দগলাম সই খিবিকা ননচবই মকল লকসাওই নাহার নানি নাংলিয়া নাইসিং নানি নাংলিয়া ননতাবু নং খানায় ফান হপুং সাপুং কক সাবু তাবুক নং বায়াং তেথাইসা ককলপ নিমুং ককথাই নিফান সাক সাক ন সামলগুই মাইয়া মুচুং তৈ নবির সাবু হা নখা হিনিয়া বসাক তরজাক মানি সীমানি খাই তসানানি ককিয়া কসাম বুয়া নং কতাল বুয়া নগু ন আই ধরমই নহাই নহাই সংসার সংসার দফানি খুগ সাপুল মাপুল উঙ্গুই কলাই যাক চোখরে বাকরে ঘরন তাবুক নাহার খে নিনি মুখাং নিনি তুংফলা যাক নকবার আনো জলির উই হর বাকলাই রি মানো তত্রা কসর রি মানো সাক সাকনো সাক নিব সাকনো তানসরি মানো নিনি কচং কচাং তিলক নকবার আনো হামজাক রিমানি বুতুই ইয়র খ্লাইরি বুখা সাং সাসা খ্লাইরি মানো বাগরুম বারসাও আফ্রু খরাং কামি গুরুম সাই ফায়ো কল সাউই ফায়ো ন পারব আফ্রু তিঠেসা ককলপ নিমুং কামিনি মুখাং আনো খগৈ নাহার মানি সাই মানো ক্লাই যাক মল তরুক তরুক সামানি বসাই মানো আং ওয়াইসা মিহিমই ওয়াইসা সংসাওই মিলিগ্রি তনি মানি বখানো বসিয়া উংয়ানা উরপাতি ওই কুথুম যাক বরক নি খরাঙ্গ কলক যাক জরা তাবু ইয়াক সৌই কলাঙ্গ ইমাং ফুনুগৈ আংব কচক যাক আর বেবাক বখানি দগলাম খুলগৈ রুজাক বিনি থানি মুং সাফান কারই তংরুক নানি বকরই আনি থানি খিবি যাক কামি কবাই মোবাই মখাং হাতলৈ বাই কবুল যাক ফারৈ রিনাই কেবকরৈ আনি ওয়ানসক মানো বড় বড় হামা আনো রুক্থারো কংর কংর খেহিম যাক বুপরাখাই শেরসাসো কঙ্গানং হাদলৈ বসাকনি হাই হনৈ ন চিলক বিলক আনি কামিনি মখাং তৈথাইসা ককলপনি বুমুং সসাই রিউ হমানিন আনি কামিনি লামালে হমানি নিবুবু কলম তৈ অরমানি বাগৈ তাকুক রগনি গদনা থেং থেং সুগৈ মায়া রুংজা ককথাই রগ্ন বালমানি বাগৈ মকল দূরর বহক বহাবজা খাতাইনি বুফাং রক বুবসা বসা রানসাজাক হাতাইনি হাইসিংসা বকল বাংমানি বাগৈ বুহুরু দপসাওয়াতেই ওয়ালাংখা হাতায় কেব সাইমান নাইকরই বুমামান থকিয়া নাথাই নিখদং দুল থকিয়া বখাবাই বখাতাবুক বসলায় ককথাই রক বুলজাগৈ দঙ্গ সাইমান সুকিয়া সরাই সরাই কে ককথাই রকন আনি খানি তাকুক রক নকথাই সেদেরই কচগৈ দঙ্গ তৈমা খাকসা বুকরুং কষাবাই যাক তাকুক নিনক ওয়াইসা উইসু রুসাবই কচক যাক তৈমানি তৈসাও নাহার খে আনি হানক সং নিমুক তৈ কসগৈ থামানি হাইমা তঙ্গ খরক সাকাও মুসলে খোয়া যাক তাবুক বিশল সল মুখাং বখনাই যা বিরি বিরি বিনি থুনা চানারিয়া সসাউই রিও হমানি নানক
1: আশোক জরা বাইথাং মাইসে যা কগলব সাউই খনারেখা মচাং প্রদ্যুৎ দেব বর্মা তাবো খনারে জাগেই তঙ

0: বাই থামাই সুজাক কথমা বসা সাবিখানা রায় অমূল্য রতন জমাতিয়া
1: আনে কথমানে মূ দুগমালি হাথাই কামিনে মূখে দুগমালি হাথাই আগলিবাই আখিনি হাকচাল ফিয়াবা লামা কতর বাইক করিং যাক গাড়ি লামা পাজাক হই সরকার দুগমালি হাথাই কামি আমচাইও স্কুল কতর কতর হাই স্কুল রক দংমা বা খুংসা কলেজ সংসাই রক্ষা দুগমালি হাথাই আম কামিও গান।

শ্রান্তি সঙ্গে নকবু বারা চাল থাইয়া কলেজ বাই নাহর খে নুঘরে তঙ্গু হিনমানু শ্রান্তি মা ফা লে বারা লেখা পড়ালে রেজায় গজা হাইলে কেবা গ্রিমা বিগ্রামা লেন থাক হাইনি বাঙ্গই বসাজক মাসা চুসুক নাংতি নাওয়ারে সাকথারে পরেরলাই তংজাগ আয়াং শ্রান্তিব পড়া লেখা সাকথারমান গনান্তই বসাক নচাংয়া সিকলি সক্রকই কলেজ আপ্রি কাসাইরি খ্রান্তি হাইলে ফেল হমানে সাগ মাঙ্গ ক্লায়াক তাবকসুদরা শ্রান্তি মন্তি বা সুব স্রাঙ্গ পড়া লেখা ন তে সাক দোক নাইথংমানি বাবক সুদরা খরক সাফান বন বনি সাগ না হিমজাং জাগা রিজার্ভ গজা হাইনি পড়া বাইচিং পাইথাক বখাক ফাইচিং নি কলেজ লামা বুপরা নি শ্রান্তি নি বুমা বুফানি সাক জালাইন ধর্মরাই নি বসলা চাগলাবাই কক চাবলাইজাক লুকু হদা দফানি হামারি সানলাইনি খাথনলাই যাক সাংলাখে বুফা ধর্মরাইনি বেসলা অক্রাসি হাইলে ওয়ানসংমা বু কতর বা ডক্টর পরেনি চান্স মাখা সেপ খাটা সিলেক যাক কলেজনি ফ্রংনাই রক বুবন জাজাক বাইও বনি পড়া লেখা তে ওয়ানসংমং নাহার মুংনো ডক্টর উঙ্গুই হদা দফানি হামিয়া চাইয়া গ্রী বিগ্রা রগ্ন নাইকল নাই তৈদুল নাই এই আগ তলনি গথার বনি ওয়ানসংমং ফ্রংনাই রক যতন সাইমান যা গজা হাইনি কগলাম সালায়াখ ফানু বাইনই হদা দফানি থানি হামারি ইয়াচাগে জাগলাবাই শ্রান্তি নুকুং থেপাই রনি খাথন যা গজা তিয়ার ইংলাই যা গজা হাইলে মতাই আতাই ন খুলুমসানি জরা নাইসিংলাই যা গজা আবশ্যে কর্মনু লেখা কপালনি সুইজাক নলে ইয়গমাইয়া হিংখনামানি বাইথাং নুখ মাহাই জাগলা ডক্টর পরেনি সেপ মানখা চান্স না খাতা সিলেক যাক তে দিল্লিনি কাইসা মেডিকেল কলেজনু পরেনি সেপবু মানখা দিল্লিও থাংনি সেকাং কক সিংলাই জাগলাবাই সঙ্গতিনি খরগ লাম্পরা তুই থপসা লই হামারে ইয়াফাল্লাইনি কক চলাই যাক বরক হিসংনি সামুং কতর্ন পাইয়েই নখা সালিনি আগুলোকে জাগলা দিল্লিও লামরসিনাই প্লেন টিকিট রেল টিকিট বেবাগ তিয়ারিং যাক সেগাংবারিয়ানো কবৈ পান্ডা পাইয়েই নখা সালিনি আগুলো জাগলা নশ্রান্তি প্লেন টিকিট বাই রেল টিকিট ইয়াফারখা থাঙানি থাঙানি নাইফ্র আপ্র জাগলানি বুমা খরাংটি হাইচুকমা ন কেবু ওয়ানসংনাই করে তেই নগনি নখারফরও দগলামো খরাংটি খুল্লুমানি চখাও চাগলনি ইয়াকুং রঞ্জন খুমানবো ওয়ানসংনাই কেবুসি করে লামরফ্র কাকা ককক নাইরেক লাইয়া নসি সাকথালাই তংলাইসু হাকেইন এয়ারপোর্ট জরা শ্রান্তি চাগলা ন নাইরেকনি থাঙ্গৌ এয়ারপোর্টও পাইথাক নাইরেগৈ কাকলাইফ্র শ্রান্তি চাগলানি ইয়াকরাই কংনৈ তাঙ্গৈ খাবিসিং সময় তাঙ্গৈ হামারি সানৈ কপাল থেপাই খুলমানি বনু পাইথাক মালাইমানি কলকাতাও প্লেননি নখারৈ বসুক জরাও রেল কাসানাই শ্রান্তি বেবাক সাইমান যাক গড়ি নাইয়ৈ শ্রান্তি খাবিসিং বিসিং ককসাও তেইবারা দিগিয়া বনি রেল লামরওয়ানি ব কাসামানি রেল মালমানি চেংখে বফ্র দিল্লি সৈনাই বনব শ্রান্তি কাহাম খাই সাইমান যাক আ জরা রেডিও নি খবর সানাবো জরা রেডিও খবর আ রেল থাংমানি রকদে সান খবর খামালে মূসা খবর সালিয়া তৈনি ফইনি খবর খামালে কলিকাতানি ট্রেন থাংনাই পুরান দিল্লিও থাং সক্তৈও সগৈনা সেকাংদ্র এক্সিডেন্টই খরক চিবা বরক জাগাওন থিজা বাইখা তৈ কবাংমা বরক হসপিটাল সগৈ বাইখা হসপিটাল সগৈ নাইরংনি বিসিং খরক চুকুনি হালক বেলাই হামিয়া ওয়াতিনক বারবাংমানি বাঙৈন ওয়াতিনি তৈল

0: phamani bangina omhai rel deramung patika hanei saiman jakha rel accident amjong nai rok abono kam ke buji man kha srangpi redu khobor khnalei o ama o baba ani kapal ba orode pailang imang rok bu mung sandokmani krible ani kapal ne lama ba orode solang o matai rok o atai rok tabo waisa phanu nai klebai gradi ani loge bai malai ni lamano ta saso khudi manju figradi matai rok nei kakhe saglani buma bufa tamanglang ama kotor sagbesa de lama o deralang borogbu buchi salia sanine o baba kotor o sagbesa hnei kaka koko ngaikha sagla phabu o ani khabara sagbara bahan hnei kaka koko ngaimaikha jotun ayang sangtini ma phano khobor holai mani boro bhaine buchi fraya senine buchi pre prai khna pre prai ke khabrang bir bir ke phale phale ko pya bhaine le tam ngai kothi de kathang de kono khobor si bidi ke saiman lai liya hai ke nu sangtini mokol ni mukte kosogoi nu horai kha phoyo patrika sok pai ke pore nai lekha patrika o de kisamasa sujak tong no hnei পত্রিকার সুজার কে হাই রক্সি আয়াং দিল্লিও রেল এক্সিডেন্ট এবা পাতেমানতেই তুমফলালাই যাক রেল মন্ত্রণ পদে ইয়াকার দিহনই সানলাই যাক লুকুর তেই খাদলাই যাক ভার ঘন্টানি বিশিং ককমাং সাকলাইনি কবলাই যাক লুকুর ফিয়া পত্রিকা ও সাকলানি কগলে ফাইসে ফানু সুইজাক করে স্রাংতিনি কবক মুংবাই দুগমিলে হাতে কলেজ নি ফুরনাই রক প্রফেসর রকটা সাকথারেই ব সাকলানি কক কথা কথিনি কক ইখলাইমা লাইলিয়া গজা হাইকেন নখা বিশি থাম লাইয়ে বিশি প্রেনি জাগা ইয়াপরি সফৈখা সাগলানি খবর কমামানি নখা বিশি প্রেনি পাইথাক বখাক দুগমালে হাতাই কামি শুয়ন তমরাই ফা কামি হসপিটাল ডক্টর জি খরকসা বসাইন লগে তবই জয়েন খাই ফাইখা আর ডক্টর জি নি বসাই বেলাই কে দুগমালে হাতাই কামিনি সাগলানো সলু তংমানি হিংমানি কুংথাই বারামানি বখানাই ককরংমানি মনই মংরক যতন সাগলা হাই নৌ সাগলানি জেরক্স কপি কামিনি বরক রক আর উর দোকান বাজার সালাই বাইয় সাগলা ন খাতাং বাইখে ডক্টর নি বসাইন হসপিটাল থাং নাই বাইসিদি ফলত সাগলা বাই মংসা ফান ফেলাই মানি করি আ কগ্ন খনাই সরান্তি খাম মথি জাগ সাগলানি বোমা কতক মাই কচা জাগ তেই তেন তাইও পক থাংজাক কক্রগ্ন খুরসাবাই আনি হামজক নি দুঃখ পাশারই তা রফাইবাইসিদি আনি চাকবেসা অং তং মুখে নগ ফাইমা খামুংলা ববা নগ্নি লামা সিনিয়া দেবা কক্ষে আরসি রেল এক্সিডেন্ট ইংগুই এবা দেরামং পাতেমা জাগানি হসপিটাল সগনাই রংনি বিসিংগ চাগলাবো খরকসা তে চাগলা এক্সিডেন্ট ইংফুরো বখরক দেরাই থাংখা আগেনি মানে সেকাংনি কক্রগ্ন বতে মং সামুইত মালিয়া সাকনি মুসুমনু বসাইমালিয়া বড়নি ফাই বড় থাঙা নাইমানি বাইকে রেল কাসাকা মূসা বসামালিয়া বনন বড়নি দিল্লি মেডিকেল কলেজ নি পরে নাই যে খরকসা ডাক্তার পাস খা ব চাগলান ও অবস্থান ওই বনি ট্রিটমেন্ট খাইয়ে বন সাই সংখিবিখা ফিয়া চাগলাখে জাগাও বুখুইমালিয়া ডক্টর বু পরিমালিয়া বনি বখরক বু হামলিয়া টঙ্কা সিটি শক্তি সিকমা কাহকে বা আর ডাক্তার যে পোস্টিং সফৈকা ধূপমালি হাতাই কামি গানানি নৌ তোমার আইফা কামিনি হসপিটাল জয়েন ক্লাইফাইফর বসাইন লগে তবই ফাইকা বসাইনে মং বনি হামজাক পিখাইনে আর ডাক্তার যে ফারি নাকা নাইথক নই আর নাইথক ন দিল্লি ও রেল এক্সিডেন্ট ইংগ্রী খবর খসক্রেই খে গমাই থাংনাই চাগলা চাগলা নতাবক তোমার আইফা কামি হসপিটাল নি ডক্টর নি বসাই নাইথক ও নাইথক নমাই থাকাই দোকমালি হাতাই কামিনি চাগলা হাইনি বাঙ্গি আশুক সলাই তাবক বাইকে প্রুফ খাইনাই ও চাগলা নাইথক আ নাইথক চাগলা আবন নিরন্থানি আনি কবক মু আনি কথমা অরণ পাইখা
1: আশুক জোরা কগ্রুবানী পান্ডা ও খনার জাখা বাইথং বৈশ কথমা সাই খনার রেখা অমূল্য রতন জমা দিয়া তাবো খনানি পান্ডানি আবাই বতং রক সাকলাই জগি দো

napung dam dok tamai shoti ni jiwa khana rajak nai hayung ni khorang panda diwa dam chini yo khana rajak nai lena mani jara o tang biti ni kok abun ya gulo khana rajak nai shukushori debor mani khorang go jadu ni rajap mong diwa dam chini tamai shoti jiwa khana rajak na thung no khana rajak nai sri bachcha raja pulya bakhak shikya chitahoron debor ma দিব দামচি নিতামী সতী ব্রীচি বাও খা রাজাগান আয়েশা দেববর্মানী খরঙ্গ রচাবমু সান্ধ্যা দামচিনিও খা রাজাগনাই রেডিও সিরিয়াল খা নি কক বথমাংখা সাতন ইয়াফার দি আবনি ইয়াগুলো খা রাজাগনাই অঞ্জলি দেববর্মানী খরঙ্গ জাদুনি রচাবমু আশোক জরা খা নি পান্ডানী আয়বতাং রক সাকলাই জাক্ষা তাব খা রাজাগৈ তঙ বিশ্বপতি দেববর্মানী খরঙ্গ জাদুনি রচাবমু

কাছি চুগু না কাছি চুগু অতিছি ফাইলালি দেখলে বসতম বসবু রাদু রাদু তম বসরবু দেখলে বসু রঘু

শুনছিলেন কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণী আগরতলায়। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে কক্সবাজার এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। তিনি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের বিষয়ে উল্লেখ করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। আজ বিশ্ব গণ্ডার দিবস, এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণে যুক্ত সকলের প্রশংসা করেছেন। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-20 ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে দিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভিডিয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার গ্রহণ করেছেন মালায়ালাম ছবি ব্রামা ইউগামের অভিনেতা মামুত্তি এবং হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের অভিনেতা কার্তিক আরিয়ান। স্বতন্ত্র

0: সাভারকর ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের সম্মান জিতে নিয়েছেন। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছেন প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত চলচ্চিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্তের হয়ে আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালতি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে। এ বিষয়ে সেরা চলচ্চিত্র আর্টিকেল 370 সম্বন্ধে তিনি বলেন,
1: আজ পুরস্কৃত ফিল্ম কা এক সংক্ষিপ্ত বিবরণ মুঝে দিয়া গিয়া হে। ইন ফিল্ম কে বারে মে জানকার মে আপ সবকে যোগদান সে বহুত প্রভাবিত হই হু। মে আপ সবকি বহুত বহুত সরানা করতি হু। রাষ্ট্রীয়তা কে এক বিশেষ অধ্যায় কো উজাগর করনে বালি ফিল্ম আর্টিকেল 370 কো সর্বশ্রেষ্ঠ ফিচার ফিল্ম কা পুরস্কার দিয়া গিয়া হে। এ ফিল্ম দেশ কি একতা সে জুড়ি গম্ভীর চুনৌতিয়ং ওর উনকে সমাধান কা জীবন্ত বিবরণ প্রস্তুত করতি হে। ইস ফিল্ম কি পুরি টিম কো মে বহুত বহুত বধাই দেতি হু।
0: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রে পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকেও অভিনন্দন জানিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারতের G20 সভাপতিত্ব থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়ার এই ভাবনার কথারও উল্লেখ করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির কার্যকর রূপায়ণ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ আলোচনা করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের শিল্প, গবেষণা ও শক্তি বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি নতুন দিল্লিতে তার সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিজ্ঞান প্রযুক্তি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পারস্পরিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এই অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ অঙ্গ বিজ্ঞান ও গবেষণা। তিনি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ব্যবসা, উপভোক্তা এবং দক্ষ পেশাদারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গতি দেবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। পাঁচ দিনের এই কর্মসূচির মূল ভাবনা হল জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা। ভারত আন্তর্জাতিক জল সপ্তাহের সহযোগী দেশ হিসেবে নেদারল্যান্ড এবং জার্মানি অংশগ্রহণ করছে। এই কর্মসূচির অধীনে জল সংক্রান্ত আন্তর্জাতিক নেতৃবৃন্দ, নীতি নির্ধারক, আন্তর্জাতিক সংগঠন এবং বিশেষজ্ঞদের পাশাপাশি গবেষক, স্টার্ট আপ এবং ভারতীয় ও আন্তর্জাতিক যুব সমাজ একত্রিত হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী জল ব্যবস্থাপনার বিষয়ে মত বিনিময় হবে। কর্মসূচির সূচনা করে উপরাষ্ট্রপতি বলেন, জল হল জীবন এবং সভ্যতার ভিত্তি। জল সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং কার্যকরী ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
2: These water week celebrations have proved to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, গুণমানের ওপর ভিত্তি করেই ভারতের ভবিষ্যৎ বৃদ্ধির ক্ষেত্রটিকে গড়ে তুলতে হবে। আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের 53তম জাতীয় ব্যবস্থাপনা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি কারখানা, পরিচালনা কক্ষ, পরিষেবা কেন্দ্র এবং গবেষণা উন্নয়ন দলকে আরও উচ্চতর মান বজায় রাখা, ত্রুটি কমানো এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন,

ভারতীয় কৃষকদের স্বার্থে উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। নতুন দিল্লিতে ন্যাশনাল এফিসিয়েন্সি অ্যাওয়ার্ড ফর কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরিজ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে কৃষকদের সমৃদ্ধির ওপর। তিনি বলেন, দেশের চিনি শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। শ্রী গড়করি চিনি শিল্পের পাশাপাশি চিনির আনুষঙ্গিক শিল্পের প্রসারেও জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই আর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব গণ্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে গণ্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতা প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গর্ব, একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণে যুক্ত সকলের প্রশংসা করেছেন। এক সামাজিক মাধ্যমের বার্তায় তিনি জানান, বিশ্বের প্রায় 80% গণ্ডার বর্তমানে অসমে রয়েছে। কাজিরাঙ্গায় গণ্ডার শিকার বন্ধে নেওয়া উদ্যোগও ব্যাপক প্রশংসিত হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গণ্ডার হয় ফিরে এসেছে অথবা সুরক্ষিত রয়েছে। উত্তরপ্রদেশের দুধওয়া গণ্ডারের পুনঃপ্রবর্তন ইতিহাস সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে অল্পের জন্য ঐতিহাসিক হার এড়াতে সক্ষম হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ পাঁচ ওভারের হয়। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে 5 ওভারে 4 উইকেটে 32 রান তোলে। অধিনায়ক শ্রেয়স আয়ার 16 রান করেন। জাপানের চার্লস হিঞ্জে 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে জাপান 5 ওভারে 3 উইকেট হারিয়ে 30 রান তুলতে সক্ষম হয়। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে 9ম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা তিনি কক্তমা ভূভাগ্রপংখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কাতাল ফেকনাই মানে কাসুনাই টাক্স পোস্টনি কেন্দ্র বাই নাইকলজাক আমজাইরকনি অজারকনি ফিলতাম বসংকু থুমলাইমুং চেঙ্গে রেখা সিভিল এভিয়েশন মিনিস্ট্রী চেতন বাই উড়ান তাঙ্গ তাঙ্গ কাইনৈ চিসা হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমজাইনি বিশেংতিনি দিল্লি কাতাল কাইসা বাবাই থামনি মুং সই রেলাইখা এডিসি ভিলেজ কমিটিনি চংবারিনি ইলেকশন ডিউটি বোর্ড নাহারমুং তিনি রিসিমি চেঙ্গাখা এশিয়ান গেমস নৈসাই নৈচিতগ ব্রী ক্রিকেটর রাংসাক মেডেল মানখা ভারত তাবুকক তোমার শুক্রবই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কাতাল ফেকনাই মানে কাসুনাই টাস্ক ফোর্সনি কেন্দ্র বাই নাইকলজাক আমজাইরকনি অজারকনি ফিল থাম্বসং কুথুম লাইমুং চেঙ্গে রেখা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বাই সংসাজাক অ কুথুম লাইমুঙ্গ কাই থামচিদক হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমজাইনি এ এন টি এফ নি অজারক মানজাখা পান্ডাও স্বরাষ্ট্রমন্ত্রী এন বি এন সি বি নি কাতাল ওয়েবসাইট নব চেঙ্গে রেখা গুজরাটনি একতানগর স্ট্যাচু অব ইউনিটি বুসকাঙ্গ নৈ ছাই নৈচি ব্রী বিশিনি

তকেও সামং কাহাম তংমানী বাকই ফিল্ম ফিল্ডসনি চিনই বসংকে সকা ইয়াফারকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু পান্ডাবো খরক চুকু চিনই বরম গনং বরম ইয়াফারজাখা তাই তকে মশানাই অনন্তনাগ দাদা সাহেব ফালকে সকা ইয়াফারজাখা আর্টিকেল 370 কাহামকুক ফিচার ফিল্ম তাই কলকি 2898 এদি যতনি কাহাম তকে নিশকাত মানখা তকে মশানাই ক্রংকুক নিশকাত মানখা মমুটি তে কার্তিক আরিয়ান তৈ তকে মশানাই ক্রংজুকনি বরম মানখা ইয়ামি গৌতম কেন্দ্রনি ককথুম তে আওয়াই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যত সকাত মানাই রকন খা কাহাম ইয়াফারকা এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ইলেকশনস ডিউটি বোর্ড নাহারমুং তিনি নিসিমি চেংজাখা আবো ও তালনি নৈচিপ্রি সালমারি জরা তঙ্গানো যতই বা চিনই ব্লকনি বিশিং থামচি চার ব্লকনি বোর্ড নাহারজাকনা চেংজাখা তিনি আবো খনা জরা তঙ্গানো আবনকারী করবুক রূপাইশ্বরী অমরপুর অম্পি মাতাবাড়ি তে ডম্বুরনগর কাইদক ব্লক ইলেকশনস ডিউটি বোর্ড নাহারজাকমা পায়ানো ও তালনি নৈচিপ্রি সালমারি খোর্জা থাইক্লাইও বাতাই নাইরক বাতাইয়া উইন কপ্লাই অংজা কাইচার ব্লক বোর্ড নাহারজাকলাক অ ব্লক রকংখা চরিলাম নলছর দুকলি বেলবাড়ি ওল্ড আগরতলা জিরানিয়া হেজামারাতেই লেফুঙ্গা এডিসিনি বারা চার্জ চিসনি ভিলেজ কমিটিব যতই ব্রী সাই বারা চুকু চিসনি আচুকথাইনি বিশিং নই সাই চুকুরা বাজি ব্রী আচুকথায় অ সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নই চিচার বোর্ড নাহার জাগানো সিভিল এভিয়েশন মিনিষ্ট্রিনি চেতনবাই উড়ান তাংবুতাঙ্গ কাইনৈ চিসা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমজাইনি বিশিং তিনি দিল্লি কেতালো কাইসা বাবাই থামনি মৌ মৌ সৈরুলাইখা ককচংলাইনক হাস্তে হাপাং তাই এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি বিশিং মৌ সৈরুলাইথানী ত্রিপুরাব ও তাংবুতাংনি শেফ মানানো অনকৌটি হাঙ্কনি কৈলাসহর বীরকুং খলানব তেইসার চল খাইনানি বাকই এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া নাংমানি বেখরেপ কেতাল স্নামতি সেনানি বাকই সাকথারানো উলনি জরাব ককচংলাইনক তাই হাস্তে হাপাং কথালায়ই বীরখুংখলানো তেইসা চলফ্লাইনানী বাকই সাকথালাইয়ানো হইব তিনি সাকলাইজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলানী বটতলা ও নাইথগ্রুমং তাংবুতাং সাইদ্রা রিভার ফ্রন্ট ন চেঙ্গে রেখা সা সাইস নিরামিতার কলক ও রিভার ফ্রন্ট স্নামনানি বাকই রাংবাইখা চুকু চিদক রেজাক রাং পান্ডাও মানজাখা পুর মেয়র দীপক মজুমদার এমএলএ মীনা রানী সরকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকসং হাপাং স্রাই স্রাইকে শাখা ইউপিআইও এমডিআর নি শাখা জিএসটি নি চিকন বানিয়া খাইনাই রকনি শাখাও আলাইদা পোজা স্নাম জাগলাক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া শাখা খক নই সাই রাং নি কবাং পি টু এম রাং রুলাইমুঙ্গ সিমিন এমডিআর সামুঙ্গ ফনাংজাকনাই খক নই সাই জরা রাং রুলাইথানী এমডিআর বুকজা তংমাবাই জিএসটি নি মুংসা সাম্পলি ক্লাইগলাক আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মাননানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হদালাম ফেসবুক তে এক সেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননাকে এক সেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ তালনি বুসকাং সালনৈ চিসনি ককতিশালনি ফুং দামচিসাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তৈ বুইহা কত নিলুকুরক বাই ককলাম সালাইয়ানো অব মন কি বাত পান্ডানী ফিল সারা থামচি চার বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসকমা খাকামা ককরক মন কি বাত রহরনানী কবখা মাই গভ ওপেন ফোরম তৈ নমো এপস লুকুরক বরকনি ওয়ানসকমা ককরক রহরি মানবায়ানো আবনকারীব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাইয়ে হিন্দি এবা ইংরেজি বাই বরকনি কগ্রক রেকর্ড খাই মানবায়ানো ফোন এবা মেসেজ খাই মানানো বুসকাং সাল নৈচিবা হরনি দামচিসা তামৈ সতী ব্রৈচিবানী বিশিং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকু হামকাইনি সিমি হাকতর হামকাইনি সামুং বাই গদাল রেওই তাবুক জরা জাইখে বার জাইয়াসাগৈ লুকু হামকাইনি সামুঙ্গ বিশি নৈচিবা পুংসখা সেবাতে কাহাম নাইকল মুংনি ওয়ানসক মুং বাই কেন্দ্র হাপাং নৈ সাই ব্রী চিসিনি বিশিনি বিশিং হামচাজাক ভারত স্নামতি সেনা নাহারৈ চয়াউই সামুং তাঙ্গৈ তঙ্গো সেবা সংকল্প তাংবুতাংনি বিশিং মাই গভ প্ল্যাটফর্মনি সেব বাই বোকাল ফর লোকাল নি বিশিংতেই আমচাইনি স্নামজাক মানেই পাইয়ৈ হাকতর হামচামাও তে আমি আমচাইনি হামক্রায় কতাল সেব

0: 피역 사고 크나디 아브노티 가이샤 꺾톰
1: 바로티 함사문의 람보 암사에바 공사 감이 파노 갑자기였더이 어나하루 묵너뜨이 버스 강가이던고 SBS는 디스트릭 앤 바이브랜 빌레제스 땅부탕 어 땅부탕이 샵 바이름 차캄 훅밭 차콜롬 타이 땅백해레파이 낭쿠마 디클로 운수루작 한거롭니 함크라니 차가 반복신자가이던고 타이 바비서북하고 아리 암자니 감이 암자이라고 까함 탕라슈 샵 승패랑 릉 차캄 의 땅차몽 만토르몽 타이 베르키리니 샵 방리위 어 암자니 함크라이 클레이티 샤니는 바이브랜 빌레제스 땅부탕니 나하르몽 Hamkrani kaham unkari, hakotun bebak tayo, togui rina tay amsani, lukorogni langmawa hamkrai klanyano, unka, otang butangni naharmung bubak. Kamitai hankor, buskangui tankai, hamkrai ngai barot nipo. Sumon botasazuna koktum, kokma kotonisimi, ang chito de borma, akadoni agurtula.
0: রেকামং মন্ত্রী সুশান্ত চৌধুরী লাহারপা টিমানোকা সুথানি কেরং সামঙ্গ ফ্রাঙ্গানি তৈ লুকুরক নিবিশিং হজাক বাংরা নিশাকা ফান্ডকা তিনি আগরতলাব সালতাং হাঙ্কর তাংফাংতৈ রেকামং আইখুংনি কথাজাক চেতনবাই হাঙ্কর বেরেমনি লাহার নাইমথাং হজাকমুং সামংবতাঙ্গ কক নারেকথানি ব ট্রাফিক কেরং মানিবৈ লাইসুনানি কবখা মোচাং চৌধুরী শাখা রাহাবীর তৈ পিএম রাহাত তাংবতাঙ্গ লাহার দেরামঙ্গ দেরাজাক রকজোড়ানি বিশিং রাংনি চুবাচু মানিমানো পান্দব সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ড বিশাল কুমার সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নিয়ে কাসকুয়াকরা বিশ্বজিৎ সিল মানজাখা হাসদেও বুসকাং আউলি তৈ নগর পঞ্চায়েত চংবাড়ি বুট কেন্দ্রনি সৈগ্রাজাক বুটার মুংরেমনি শাখা সানমুং তৈ কেবেং মুংনি সামং খনা পায়ানো বুট কেন্দ্রনি সামংবতাং কারি জাগানো অতালনি বুসকাং নৈজিবা সালমারিব বেবাগৈ চংবাড়িব বুট কেন্দ্রনি সৈগ্রাজাক বুট কেন্দ্ররকনি থাই অংখা কাইসনিরা চারচিব্রৈ আবুনি বিশিং আউলি পুর নাইক্রাই কাইচিথাম পুর পরিষদ কাইসনি নগর পঞ্চায়েত কমিশননি ককথুমনরগৈ সৈগ্রাজাক কমিশননি মুংরেম আগরতলা পুর নাইক্রাইও বুট কেন্দ্রতঙ্গ কাই ব্রীরা থামচিচুকু পুর পরিষদ রক্তিবিশিঙ্গ যত্নে কবাং বুট কেন্দ্র তঙ্গ ধর্মনগর কাইব্রীরে চিবা উলনৈ থায় তঙ্গ উদয়পুর পুর পরিষদ আরও তঙ্গ কাইথাম চিবা নগর পঞ্চায়েত রক্তিবিশিঙ্গ কাইচি থামখ্লাই বুট কেন্দ্র তঙ্গ অমরপুর পানিসাগর তৈ সুনামুড়া কাইচিসাকাই বুট কেন্দ্র তঙ্গ কমলপুর বিশ্রামগঞ্জ তৈ জিরানিয়া নগর পঞ্চায়েত সাবরুম নগর পঞ্চায়েত বুট কেন্দ্র তঙ্গ কাইচুকু এশিয়ান গেমস নৈশাই নৈজিদগ ভারত কাহাম নাই তংখ ব্রী ক্রিকেট নি ফাইনেল শ্রীলঙ্কান সারা ব্রিজিসনি বাই মেচেনে পুইলা রাংসাক মেডেল মানখা ভারত স্মৃতি মান্দানা স্নিচি চুকু রান খলাই হায়ুং ক্রিকেট চি সা সাই রান সুপুংনাই পুইলা ব্রী ক্রিকেটার হিনই চংজাখা চুলারকনি ব্যাডমিন্টন জাপান থামবুক জানি ফেরবাই মেচেনে ভারত সেমি ফাইনেল কাশাকা কুবনি বখাগ কাইবা ওভারনি ম্যাচ জাপান কাইনৈ বা রান বাই মেচেনে চুলা ক্রিকেট বদল টি টুয়েন্টিও ফিল নৈরা হায়ুং বেরেম কপ্লাই অংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী এশিয়ান গেমস ভারত পুইলা রাংচাক মেডেল তুবুয়ে রুফাইমাবাই ভারত ক্রিকেট বদল খা কাহাম ইয়াফারকা আবন কারিব মিক্স মার্শাল আর্টস ভারত পুইলা ব্রোঞ্জ মেডেল মানমাবাই সুচিকা তরিয়াল নব খা কাহাম ইয়াফারকা মন্ত্রীবক্রক তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দামনি চিব্রীয় হাস্তিনি ব্যবহাঙ্কর ওয়াতিবাইমান হুনি হজাকমং রেখা নবাতিবা নাইকুংখনা সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 26 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গৈমানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি 35 ডিগ্রি সেলসিয়াস তে খামাবো 26.2 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সিকাং ককতুমা বুবাগ রক্তেই বৈশা সাফিরো কেন্দ্রনি রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতাল ফেকনাই মানে কাশুনাই টাস্কফোর্সনি কেন্দ্র বাই নাইকলজাক আমচাইরকনি অজারকনি ফিল থাম্ব শঙ্কুথুম লাইমংন চেঙ্গাই রেখা সিভিল এভিয়েশন মিনিস্ট্রিনি জাতন বাই উড়ান তাংবতাঙ্গ কাইনৈ চিসা হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি বিশিং তিনি দিল্লি কতাল কাইসা বাবাই থামনি মুংসৈ রেলাইখা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি ইলেকশনস ডিউটি বুটনাহার মুং তিনি নিসিমি চেঙ্গাখা এশিয়ান গেমস নৈশাই নৈজিদগ ব্রী ক্রিকেট রাংসাক মেডেল মানখা ভারত কক্রক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতে অরণ্য পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীজিব

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কৈলাসহর বিমানবন্দরটি পুনরায় চালু করার লক্ষ্যে নয়াদিল্লিতে বৈঠক স্বাক্ষরিত। এডিসির ভিডিএস কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক বিরোধী টাস্কফোর্সের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন।

0: জানিয়েছে 96% বাণিজ্যিক লেনদেনে MDR শূন্য থাকায় তা GST প্রভাব মুক্ত। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে সোনা জিতল ভারত। এবারে বিস্তারিত খবর। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্যোগে উড়ান প্রকল্পের পরবর্তী ধাপে 21টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আজ নয়াদিল্লিতে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত হয়। মন্ত্রক, রাজ্য সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে স্বাক্ষরিত এই মৌয়ে ত্রিপুরা এই প্রকল্পের সুবিধা পাবে। ঊনকোটি জেলায় কৈলাস শহর বিমানবন্দরটিও পুনরায় চালু করার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রয়োজনীয় পরিকাঠামো নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেবে। পরবর্তী ধাপে মন্ত্রক ও রাজ্য সরকার মিলে বিমানবন্দরটিতে পুনরায় বিমান উঠানামার জন্য সচেষ্ট হবে বলে আজ জানানো হয়েছে। গুজরাটের একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটির প্রাঙ্গণে 2024 সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে 92 জন গুণীজনকে সম্মানিত করা হয় এবং 5 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেতা অনন্ত নাগকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। আর্টিকেল 370 সেরা ফিচার ফিল্ম এবং কল্কি 2898 AD সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতা হয়েছেন মামুট্টি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ইয়ামি গৌতম। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় চলচ্চিত্র দেশের ভাষা, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরে ঐক্যের বার্তা দেয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকল পুরস্কার বিজয়ী এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানান। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। তা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ, চলবে আগামীকালও। তাছাড়া করব, গ্রুপাইছড়ি, অমরপুর, অম্পি, মাতাবাড়ি ও ডুম্বুরনগর এই 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল ছড়িলাম, নলছর, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজেমারা ও লেফুঙ্গা। এডিসির 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,954টি আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে ত্রিপুরামথা দলের প্রার্থীরা 1,557টি আসনে, বিজেপি 81টি আসনে এবং CPIM 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ আগামীকাল শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 784টি। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম 13টি, পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকায় আগরতলা পুর নিগমের ভোট কেন্দ্র 439টি, পুর পরিষদের মধ্যে সবচেয়ে বেশি ভোট কেন্দ্র রয়েছে ধর্মনগরে 45টি, দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ 35টি। নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি করে ভোট কেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর, সোনামুড়ায়। 11টি করে ভোট কেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও জিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকা সাবরুম নগর পঞ্চায়েতে ভোট কেন্দ্র রয়েছে মাত্র 9টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লিতে মাদক বিরোধী টাস্কফোর্সে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই সম্মেলনে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF এর প্রধানরা অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী NCB-র নতুন ওয়েবসাইট চালু করেন। তিনি মাদকের অপব্যবহার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে 4টি টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যাশী জেলা ও প্রাণবন্ত গ্রাম কর্মসূচি কিভাবে অনগ্রসর গ্রামীণ জীবনের উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করছে আজকের পর্বে সেটাই জেনে নেওয়া যাক।
1: ভারতের উন্নয়নের পথে অনগ্রসর কোন অঞ্চল বা গ্রাম যেন বাদ না পড়ে এই লক্ষ্যে এগিয়ে চলেছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস অ্যান্ড ভাইব্রেন্ট ভিলেজেস বা প্রত্যাশী জেলা এবং প্রাণবন্ত গ্রাম কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পুষ্টি এবং পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনগ্রসর জেলাগুলির উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামগুলিতে উন্নত যোগাযোগ

0: অবস্থা, বিদ্যুৎ, জল, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং পর্যটনের সুযোগ বাড়িয়ে সেগুলিকে আরো সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলাই ভাইব্রেন্ট ভিলেজেস কর্মসূচির লক্ষ্য। উন্নয়নের সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই এই উদ্যোগগুলির মূল উদ্দেশ্য। গ্রাম ও জেলা এগিয়ে গেলে তবে এগিয়ে যাবে ভারত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার বটতলায় সৌন্দর্যায়ন প্রকল্প হাওড়া রিভার ফ্রন্টের উদ্বোধন করেন। 1,700 মিটার দীর্ঘ এই রিভার ফ্রন্ট নির্মাণে ব্যয় হয়েছে 96 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীরা রানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলায় পশ্চিম জেলা প্রশাসন ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে জেলাস্তরে সড়ক নিরাপত্তা, সচেতনতা ও সংবেদনশীলতা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করা উচিত, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো কখনোই উচিত নয়। শ্রী চৌধুরী বলেন, রাহবীর এবং পিএম রাহত প্রকল্প সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন, যার অধীনে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা সময়মতো সহায়তা এবং নগদবিহীন চিকিৎসার জন্য 1,50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স চ্যানেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স চ্যানেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। সরকার স্পষ্ট করেছে, ইউপিআইতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এর উপর GST ছোট ব্যবসায়ীদের উপর বাড়তি বোঝা তৈরি করবে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI জানিয়েছে, 2,000 টাকার বেশি P2M লেনদেনই শুধু MDR প্রযোজ্য। 2,000 টাকা পর্যন্ত লেনদেনে MDR শূন্য থাকায় GST কোনো প্রভাব নেই। এই ধরনের লেনদেনে ইউপিআই মোট মার্চেন্ট লেনদেনের 96% বেশি। NPCI জানিয়েছে, মার্চেন্ট MDR এর উপর যে GST দেবেন তা পণ্য বিক্রির উপর প্রদেয় GST থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে সমন্বয় করা যাবে। তাছাড়া মাসে 1,00,000 টাকা পর্যন্ত UPI প্রাপ্তির ক্ষেত্রে MDI দিতে হবে না। খেলার খবর, এশিয়ান গেমস 2026-এ ভারতের দারুণ পারফরমেন্স অব্যাহত রয়েছে। মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে প্রথমবার স্বর্ণপদক জিতেছে ভারত। স্মৃতি মান্দানা 79 রান করে এবং আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রান পূর্ণ করা প্রথম মহিলা ক্রিকেটার হন। পুরুষদের ব্যাডমিন্টনে জাপানকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে। অন্যদিকে 5 ওভারে ম্যাচে আয়োজক জাপানকে 2 রানে হারিয়ে পুরুষ ক্রিকেট দল T20 200তম আন্তর্জাতিক জয় লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়ায় ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া মিক্সড মার্শাল আর্টসে ভারতকে প্রথম ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় সুচিকা তারিওয়ালকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার, কৈলাসহর বিমানবন্দরটি পুনরায় চালু করার লক্ষ্যে নয়াদিল্লিতে মৌ স্বাক্ষরিত। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক বিরোধী টাস্ক ফোর্সের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। কেন্দ্র জানিয়েছে, 96% বাণিজ্যিক লেনদেনে MDR শূন্য থাকায় তা GST প্রভাবমুক্ত। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে সোনা জিতল ভারত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: এতক্ষণ পর্যায়ক্রমে শুনছিলেন প্রথমে আগরতলা কেন্দ্রের ককপুরক অনুষ্ঠান এবং

0: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সহ আগরতলা কেন্দ্রের ককপুরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com an insurance awareness initiative by General Insurance Council of India.
3: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: আকাশবাণী কৈলাসহর, একটি ঘোষণা। 2027-28 শিক্ষাবর্ষে জওহরলাল নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নবম শ্রেণীর জন্য রয়েছে https://cbseitms.nic.in 2026 NVSIX, এবং একাদশ শ্রেণীর জন্য https://cbseitms.nic.in 2026 NVSXI। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2027। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এবারে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
5: নমস্কার, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৈলাসহরের ভদ্রপল্লী দ্বাদশ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত। উনি আজ পড়াবেন নবম শ্রেণীর জীববিদ্যা।
6: প্রিয় ছাত্রবন্ধুরা, আমরা গতদিন নবম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ জীবনের মৌলিক একক, চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কোষ কে আবিষ্কার করেন, কোষের গঠনগত দিকগুলো, এবং কোষ কি, কোষ হচ্ছে জীবজগতের গঠনগত ও কার্যগত একক। কোষ কতগুলো কোষীয় অঙ্গাণু নিয়ে তৈরি। সেই অঙ্গাণুগুলোর মধ্যে কোষ পর্দা, কোষপ্রাচীর, নিউক্লিয়াস, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা শুরু করব কোষীয় অঙ্গাণু গোলগি বস্তু বা গোলগি অ্যাপারেটাস থেকে আলোচনা। গোলগি অ্যাপারেটাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুটি

আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গোলগি, এবং উনি বর্ণনা করেছিলেন যে গোলগি বস্তু কতকগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটি বিশেষ তন্ত্র, যেখানে থলিগুলো প্রায় পরস্পরের সমান্তরাল থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে। এই তাকের ন্যায় সজ্জিত যে সমান্তরাল প্লেটগুলো, সেগুলোকে বলা হয় সিস্টার্নি। এই আবরণী পর্দাগুলো

গঠিত হয়। এন্ডোপ্লাজমীয় জালক সংলগ্ন অংশে সংশ্লেষিত বস্তুসমূহ গোলগি বস্তুতে প্যাকেটজাত হয় এবং গোলগি বস্তুর মাধ্যমে কোষের বাইরে এবং ভেতরের বিভিন্ন লক্ষ্যস্থলে সরবরাহ হয়। অর্থাৎ গোলগি বস্তুর প্রধান কাজগুলোই হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা, সংশ্লেষিত করা, বস্তুর পরিমার্জন করা এবং তাকে প্যাকেটজাত করা। প্যাকেটজাতকরণ অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করা। কিছু কিছু ক্ষেত্রে গোলগি বস্তুতে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি হতে পারে। গোলগি বস্তু লাইসোজোম সংশ্লেষে অংশগ্রহণ করে। এই লাইসোজোম হচ্ছে অপর একটি কোষীয় অঙ্গাণু। গঠনগতভাবে লাইসোজোম হল পাচক উৎসেচক দ্বারা পরিপূর্ণ পর্দাবৃত থলির মতো কোষীয় অঙ্গাণু। এই উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লেষিত হয়। লাইসোজোম শক্তিশালী পাচক উৎসেচক থাকায় এবং এই উৎসেচকগুলো সব জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হয়, এই অঙ্গাণুটি এরূপ কাজ করতে পারে। কোষীয় বিপাকক্রিয়া চলাকালীন সময়ে কোনো সমস্যা সৃষ্টি হলে, যেমন কোষটি ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোমের মধ্যস্থ উৎসেচকগুলো তাদের নিজ কোষটিকেই পাচিত করে ফেলে, তাই লাইসোজোমকে আত্মঘেতী থলি বলে। অর্থাৎ সে কোষকে সুরক্ষা দিতে গিয়ে নিজেই নিচেকে নষ্ট করে ফেলে যাতে কোষটি সুরক্ষিত থাকে। পরবর্তী যে কোষীয় অঙ্গাণুটি আলোচনা করছি সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি অঙ্গাণু যেটি দ্বিপর্দাবৃত এবং এটি শক্তির সংশ্লেষ এবং উৎপাদনের সঙ্গে জড়িত। এই মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি তৈরি হচ্ছে সেটি এটিপি হিসেবে মাইটোকন্ড্রিয়ায় জমা থাকে। এটিপি অণু অর্থাৎ এটিপিকে আমরা কোষের এনার্জি কারেন্সিও বলি। এটিপির পুরো নাম হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট। এই এটিপি অণুগুলো অত্যন্ত শক্তিশালী একটি অণু যা জীবদেহের রাসায়নিক যৌগ সংশ্লেষণের জন্য এবং যান্ত্রিক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া হলো অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু, কারণ তার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। একমাত্র এই মাইটোকন্ড্রিয়া এবং অপর একটি কোষীয় অঙ্গাণু যার নাম হচ্ছে প্লাস্টিড, এই দুটোর মধ্যে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে একমাত্র এই কারণে। তাই আগামী পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়। অর্থাৎ যেহেতু মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি কোষীয় অঙ্গাণু যে শক্তি উৎপাদন শক্তির সম্ভার হিসেবে পরিচিত এবং তার মধ্যেই এটিপিগুলো জমা থাকে, এজন্যই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল। এবারে আসছি প্লাস্টিড। প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। এই প্লাস্টিড এবং কোষ প্রাচীর, এই দুটো কোষীয় অঙ্গাণুর উপস্থিতি কোনো কোষকে বুঝিয়ে দেয় যে এটি একটি উদ্ভিদ কোষ। প্লাস্টিড দু ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার অর্থাৎ রং, অর্থাৎ রং পাতা বা উদ্ভিদের যে রঙিন অংশগুলো সেখানেই আমরা ক্রোমোপ্লাস্টের উপ

উপস্থিতি দেখতে পাই। এবং লিউকোপ্লাস্ট, লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন। আমরা কিছু কিছু ডেকোরেটিভ প্ল্যান্টে দেখতে পাই যে মাঝ বরাবর সাদা রং এবং সাইডে সাইডে গ্রিন কালার থাকে বা সবুজ, বা অনেক সময় ভেতরটা সবুজ সাইডে হোয়াইট কালার থাকে। তো সেই হোয়াইট অংশটাই হচ্ছে লিউকোপ্লাস্টের, অর্থাৎ কালার্ড হলেই ক্রোমোপ্লাস্ট এবং কালারলেস বা সাদা হলেই লিউকোপ্লাস্ট। এবং এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যেসব প্লাস্টিডে ক্লোরোফিল অর্থাৎ পত্রহরিৎ বা সবুজ রঞ্জক উপস্থিত থাকে, সেই প্লাস্টিডদের বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্রোমোপ্লাস্টের মধ্যে গ্রিন কালার থাকলেই সে হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও বিভিন্ন হলুদ ও কমলা রঞ্জক থাকে। লিউকোপ্লাস্ট হলো সেই সকল প্রাথমিক কোষীয় অঙ্গাণু যাতে স্টার্চ বা শ্বেতসার, ফ্যাট বা স্নেহ পদার্থ এবং প্রোটিন দানা সঞ্চিত থাকে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন ম্যাট্রিক্স বা ধাত্রে নিহিত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। এগুলোর বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো হয়। মাইটোকন্ড্রিয়ায় মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। এটা আগেই বলেছি, এই প্লাস্টিড উদ্ভিদ কোষের এবং মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষের এমন একটি অদ্ভুত কোষীয় অঙ্গাণু যারা ডিএনএ এবং রাইবোজোম উপস্থিত। এবারে আসছি কোষগহ্বর। কোষগহ্বর বা ভেকুয়েল হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি। প্রাণী কোষে ভেকুয়েলগুলো আকারে ছোট হয়, অপরদিকে উদ্ভিদ কোষে বড় আকারের ভেকুয়েল বা কোষগহ্বর থাকে। কিছু কিছু উদ্ভিদ কোষের কেন্দ্রীয় ভেকুয়েলটি কোষের আয়তনের 50-90% স্থান দখল করে থাকতে পারে। উদ্ভিদ কোষের ভেকুয়েলগুলো কোষরস দ্বারা পরিপূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত করে ও দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভেকুয়েলে সঞ্চিত থাকে। এগুলোর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল এবং কিছু প্রোটিন। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের কোষগহ্বরে থাকে এবং এখানে এগুলো পাচিত হয়। এবারে আমরা আরেকটা কোষীয় অঙ্গাণুর বিষয়ে জানব, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে সেই অংশ যেটা নিউক্লিয়াস এবং কোষ পর্দার মাঝামাঝি অংশ, যেটা তরল অংশ যার মাধ্যমে এই অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো ভাসতে থাকে। এই সাইটোপ্লাজম অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি লিভিং অর্থাৎ জীবিত অংশ। কোষের অস্থায়ী মাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রতিটি কোষের একটি বড় অংশ কোষ পর্দা দ্বারা পরিবৃত থাকে এবং এটাকেই আমরা সাইটোপ্লাজম বলে থাকি। সাইটোপ্লাজমের অংশে খুবই হালকা রঙের হয়ে থাকে। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কি বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমীয় জালক, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, প্লাস্টিড এবং কোষগহ্বর। এই সবগুলোর মধ্যে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখতে পাই। কেবলমাত্র প্লাস্টিড এবং কোষপ্রাচীর আমরা প্রাণী কোষে দেখতে পাই না। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্যই হচ্ছে এই দুটো কোষীয়

অঙ্গাণুর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। তাই কোষ হল সজীব বস্তুর মৌলিক গঠনগত একক এবং কার্যগত একক। প্রতিটি কোষের কাজ দ্বারাই একটি নির্দিষ্ট কাজ সম্পাদন হচ্ছে। এর পরবর্তী অংশ এই চ্যাপ্টারে তোমাদের আছে শেষের অংশে, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? এই কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা আদি কোষ থেকে একটা নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন বলে থাকি। আমরা কোষ তত্ত্বতে দেখেছিলাম যে একটি আদি কোষ থেকেই আরেকটি নতুন কোষের সৃষ্টি হচ্ছে। তো কোষ বিভাজনের সময় এক কোষ থেকে দুটি কোষ, দুটি থেকে চারটে কোষ এরকম হতে পারে। এই কোষ বিভাজন প্রধানত হয় দু প্রকারের, একটা হচ্ছে মাইটোসিস এবং অপরটি হচ্ছে মিওসিস। মাইটোসিস কোষ বিভাজনটা আমরা দেখতে পাই কোষের দেহকোষে, এই বিভাজন। এবং মিওসিস দেখা যায় জার্ম কোষে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদেহের বৃদ্ধির জন্য বিভাজিত হয় সেই কোষ বিভাজনটিকেই বলা হয় মাইটোসিস। এই পদ্ধতিতে অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্যকোষ সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এটি জীবের বৃদ্ধি এবং কলাকোষের ক্ষত সারাইয়ে সাহায্য করে। এবং মিওসিস হচ্ছে জনন অঙ্গের সাধিত হওয়া একটি কোষ বিভাজন। অর্থাৎ জীব থেকে নতুন জীবের সৃষ্টির সময় অর্থাৎ জনন চলার জন্য মিওসিস প্রক্রিয়াটি অবশ্যই প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণীকোষে জনন অঙ্গের নির্দিষ্ট কোষসমূহ বা কলা বিভাজিত হয়ে জনন কোষ উৎপাদন করে, যেগুলো নিষেকের পর অপত্য জীবে সৃষ্টি হয়। এই বিশেষ কোষগুলো বা কলা একটি ভিন্ন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয় এবং এই বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কারণে এই বিভাজন পদ্ধতিটিকে রাসাত্মক বিভাজনও বলা হয়। এই বিভাজন হচ্ছে মিওসিস। যখন একটি কোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন এটি দুটি কোষের পরিবর্তে চারটি কোষ সৃষ্টি করে। নতুন অপত্য কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যায় ক্রোমোজোম থাকে, যে কারণে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে। এই কারণে সেটা রাসাত্মক বা রিডাকশন ডিভিশন হিসেবেও জানা যায়। তো এই পর্যন্ত তোমাদের যে চ্যাপ্টার ছিল মৌলিক একক, জীবনের মৌলিক একক চ্যাপ্টারটির সমস্ত অংশগুলো আলোচনা করা হলো। তো এখন আমি তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর অথবা এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রয়োজনীয় আমার মনে হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন প্রথম প্রশ্ন হতে পারে, কে কখন সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? সেকেন্ড কোয়েশ্চেন, কে কখন নিউক্লিয়াস আবিষ্কার করেন? তৃতীয় প্রশ্ন, কে কখন কোষের তরল ধাত্রকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন? এগুলো এক মার্কের জন্য। কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রকাশ করেন? অথবা এই প্রশ্নটি অন্যভাবেও হতে পারে, কারা কোষ তত্ত্ব প্রকাশ করেন? এতটুকু অবধি ছিল এক মার্কের জন্য। এবারের গুলো দু মার্ক। কোষ তত্ত্বের মূল বক্তব্যগুলো লিখো। সিক্সথ কোয়েশ্চেন, এককোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। বহুকোষী জীব

0: তাকে বলে উদাহরণ দাও। কোষ পর্দা কি? অভিস্রবণ কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, লঘুস্মারক দ্রবণ কাকে বলে? সমস্মারক দ্রবণ কাকে বলে? প্রতিস্মারক দ্রবণ কি? এন্ডোসাইটোসিস কাকে বলে? এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোন প্রাণী খাদ্য গ্রহণ করে? কোষপ্রাচীর বলতে কি বোঝো? কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? এক মার্কের। জিন কি? প্রোক্যারিওটিক জীব বলতে কি বোঝো? ইউক্যারিওটিক জীব বলতে কি বোঝো? প্লাজমোলাইসিস কাকে বলে? কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলে? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস অফ সেল বলে এবং কেন বলে? এন্ডোপ্লাজমীয় জালক কত প্রকার ও কি কি? এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কি? কে সর্বপ্রথম গোলগি বস্তুর বর্ণনা দেন? কাকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়? এটিপি এর সম্পূর্ণ নাম কি? কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে? মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিগড় বলা হয়? বলেছি অলরেডি। এরপর হতে পারে প্রশ্ন, যেমন কোষ বিভাজন কত প্রকার ও কী কী? এগুলো আগামী পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন। এখান থেকে আশা করছি কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। আমি এই জীবনের মৌলিক একক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজকের বিষয় ছিল নবম শ্রেণীর জীববিদ্যা। পড়ালেন শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত, উনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, আকাশবাণী কৈলশহর। শুরু হচ্ছে ভয়েসমেইল অনুষ্ঠান গীতবাহার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, গীত বাহার থেকে বলছি।
1: আমি প্রথমে আপনাদের সবাইকে গুড ইভেনিং। আর আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই চিনতে পারছেন
0: হ্যাঁ, তো
1: তো
0: গীত
1: একটা।
0: বাহারে কি গান শোনাবো?
1: হ্যাঁ হ্যাঁ বলছি তো, এবার একটা কথা বলি।
0: হ্যাঁ বলুন।
1: মানুষ ঘর ঘর করে গলা শুকায়, মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর কতখানি আশ্রয় দেবে মানুষকে যদি না ঘরের লোক আপন হয়, তাই না?
0: তাই, একদম ঠিক কথা।
1: তো আজকে একটা গান শুনতে চাই। গানটা হলো ডক্টর ভূপেন হাজারিকা গিয়েছেন, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের।

0: এরকম গানটা
1: খুব সুন্দর।
0: আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, প্রথমে আমার অবিনাশ ভাই শুনবে, তারপর প্রেমজিৎ বাবু মিঠুন চক্রবর্তী ফ্রম বেঙ্গালোর, তারপর আমাদের ছোট ভাই দেবজিৎ দাস, আর সজলদা আছেন সুমন মুহুরি, কার্তিক মালাকার, নাসির ভাই, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহযোগী সুতপা ভট্টাচার্য।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দেব আপনার পছন্দের গান। বিস্তীর্ণ পারের অসংখ্য।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো গীত বাহার,
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ বলুন।
1: গান তো অবশ্যই শুনবো, আর অনুষ্ঠান শুনে যাচ্ছি প্রতিনিয়ত, ভালো লাগছে। আর আজকে আমাকে গান শুনিয়ে দিন, হিন্দি ছবি থেকে গান শুনিয়ে দিন।
0: আচ্ছা বলুন, কোন গান?
1: গোলমাল,
0: গোলমাল ছবি থেকে?
1: আনে বালা ফল জানে বালা নেই।
0: বাহ, গানটা তো ভীষণ সুন্দর।
1: আর বিশেষ করে অনুষ্ঠান খুবই ভালো লাগছে। আর
0: আজকে গীত বাহারে আপনি যে গানটা শুনতে চাইছেন, ভীষণ সুন্দর গান, ভালো লাগলো, কথা হবে আবারও।
1: একদিকের নাম বলে ফেলি, একদিকের নাম,
0: হ্যাঁ ঠিক আছে,
1: রয়েছেন অনুপ পট্টনায়ক, তারপর রয়েছেন জহরদার, রয়েছে আশুতোষ দা, অবিনাশ বাবু, আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনবো সবাইকে নিয়ে শুনবো। আর সময় দিয়ে ভালো থাকবেন।

0: হ্যালো গীত বাহার,
1: হ্যালো,
0: হ্যালো গীত বাহার থেকে বলছি।
1: নমস্কার ম্যাডাম,
0: নমস্কার।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। ভালো আছেন তো আপনি?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ম্যাডাম, অবশ্যই ভালো আছি। তো সঙ্গীত জগতের মহান গীতিকার গুলজারজির লেখা একটি গান শুনতে চাচ্ছি, ও সেই গানটিতে মধুর সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই আদরের মহান সুরকার রাহুল দেব বর্মন। ওনার সৃষ্টি করা গান আর মহান গীতিকার সেই লেখা গানগুলি শুনলে একবারে মন ভরে যায়।
0: হ্যাঁ, কোন গান খান
1: হ্যাঁ
0: শোনাবো?
1: হ্যাঁ, ওনাদের সৃষ্টি করা সেই গানটি অনুপ ঘোষালের কণ্ঠে মাসুম ছবিতে গিয়ে 1983 মুক্তিপ্রাপ্ত। এই ছবিতে অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয় করে গানটি গেয়েছেন, আর গানটি হচ্ছে তুসে নারাত নাহি জিন্দগি হেরান হোমে। গানটি যতই শুনি ততই ভালো লাগে, আর রাহুল দেব বর্মনের শরীর এই মূর্ছনা মনকে সবসময় মধুময় করে তোলে। তাই এই গানটি শুনতে চাচ্ছি আমাদের আকাশবাণী কৈলাস শহরের অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে। তো ভালো থাকুন আপনারা সবাই।
0: আপনিও
1: ঠিক আছে, রাখছি না।

0: হ্যালো, গীত বাহার।
1: জি, আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ, সিমলা।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: জি বদ আছি। আর আজকে ছবি মন,
0: হ্যাঁ মন ছবির কোন গান?
1: ওস্কা গান হ্যাঁ, মেরা মন কেউ তুমি চাই।
0: ঠিক আছে,
1: মন কা জো টাইটল সং মেরা মন, আর ডেডিকেশন আশুতোষ দেবনাথ, অবিনাশ তেলি, আর তমাম শুনে বালে শ্রোতা সবই কি।
0: হ্যাঁ, সববার জন্যই আপনার পছন্দের গান পাঠাবো, তবে কাছে পাঠিয়ে দেবো। ভালো থাকবেন, কথা হবে আবারও।

0: হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ গীতবাহার থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো গীতবাহার,
1: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি। সেটা বাবা তো থাকবে।
0: হ্যাঁ ভালো আছেন?
1: হ্যালো, কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: তো কি গান শোনাবো আজ?
1: হ্যালো,
0: কি গান শোনাবো আজকে? আজকে

0: গান শোনাতে পারি আপনাকে?
1: হ্যাঁ হ্যাঁ, আজকে গান কি শুনবো? আমি জান নুপুরের চন্দ্র বেণুকার সুর কে সেই সুন্দর পে।
0: ঠিক আছে, পাঠিয়ে দেব সুন্দর একখানি নজরুল গীতি। তো ঠিক আছে, ভালো থাকবেন, কথা হবে আবার।
1: নাম বলতে পারি?
0: হ্যাঁ বলুন।
1: নাম বলি?
0: ঠিক আছে বলুন।
1: প্রথমত আপনি সুন্দর প্রেমজিৎ চক্রবর্তী, অবিনাশ চল্লি আর লোকেন্দ্র বর্মা।
0: ঠিক আছে, সববার জন্যই আপনার পছন্দের এই গানখানি থাকবে।

0: হ্যালো, গীত বাহার থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অভিনয় করি।
0: হ্যাঁ, কথাটা অস্পষ্ট আসছে।
1: কারণ অনেক চেষ্টা করার পরও অন্য মোবাইল দিয়ে পাইনি, আর এই মোবাইল দিয়ে পেয়েছি, সেই জন্য এখানে একটু কথাটা স্পষ্ট আসছে। তো ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
1: হ্যাঁ, আমিও ভালো আছি। লাইনটা পেয়েছি, খুব ভালো লাগছে। তো আচ্ছা, তো গান আমাকে একটি ভক্তি গীতি মান্নাদের করলি। হ্যালো,
0: হ্যাঁ, হ্যালো।
1: হ্যাঁ, মান্নাদের ভক্তি গীতি আমার,
0: মান্নাদের কণ্ঠে ভক্তি গীতি?
1: হ্যাঁ।
0: আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো আপনার পছন্দের গান।
1: আর আমার অনুদার হচ্ছেন সঙ্গীতাদি, আর এই মধ্যে যারা শুনতে পাবে।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দেবো আপনার পছন্দের গান। ভালো থাকবেন, কথা হবে আবারও।

আমাদের অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারের পরিবেশনা শাস্ত্রীয় সঙ্গীত। আজ শুনুন রাগ কলাবতি, পরিবেশনায় বুধাদিত্য মুখার্জী।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন সেতার বাদন রাগ কালাবতীর বিলম্বিত এবং দ্রুত তিন তালে। পরিবেশনায় ছিলেন বুধাদিত্য মুখার্জি, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মন্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘরূপে নির্মিত ছবি চালচিত্র এখন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করে বলেছে, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করতে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আজ 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী দুদিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। ভারত এ পর্যন্ত 1টি সোনা, 4টি রূপো ও 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভাড়িয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার গ্রহণ করেছেন মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগামের অভিনেতা মামুত্তি এবং হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের অভিনেতা কার্তিক আরিয়ান। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুদা সেরা নবাগত পরিচালকের সম্মান জিতে নিয়েছেন। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘরূপে নির্মিত চালচিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্ত সেই পুরস্কার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন। একই সঙ্গে ছবির সঙ্গীতের জন্য পুরস্কার পান তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পী সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন ক্ষুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে।
2: সবই ভাষা ও চিত্র কি ফিল্ম মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি। ভারতীয় ফিল্ম মে ভারত কে লোগোঁ কে সপনে, পরম্পরা, সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হ্যাঁ, উনমে দেশবাসিয়ং কো বিশেষকার যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি।
1: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রের পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলা

0: কৌশলীদের অভিনন্দন জানান। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকে অভিনন্দন জানিয়ে 5 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। তিনি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি সে দেশের জনগণের কল্যাণ ও মঙ্গলের প্রতি নতুন দিল্লির অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। শ্রী জয়সওয়াল বিমান হামলায় নিহত সাধারণ নাগরিকদের জন্য শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, পাকিস্তানকে কাজের মাধ্যমে সন্ত্রাস দমনে তাদের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ দিতে হবে। তিনি উল্লেখ করেন যে তাদের কথায় বিশ্ববাসীর আস্থা অর্জনের আগে ইসলামাবাদকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত আঘাত হানার সময় এসেছে, কারণ এটি দেশ ও বিশ্বের জন্য এক গুরুতর হুমকি। আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করার ক্ষেত্রে সরকার সম্মিলিতভাবে সফল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন তা অর্জনে মাদকমুক্ত ভারতের এই রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সীমা ও জবাবদিহিতা নিশ্চিত করে পূর্ণ বিজয়ের পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আজ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উড়ান প্রকল্পকে দেশের অন্যতম বৈপ্লবিক কর্মসূচি হিসেবে অভিহিত করেন। পরবর্তী পর্যায়ের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী জানান যে প্রকল্পটির মেয়াদ আরও 10 বছর বাড়ানোর পর সরকার সারা দেশে 100টি নতুন বিমানবন্দর এবং 200টি আধুনিক হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করেছে।
1: We have extended it for 10 more years, taking some observations from the earlier UDAN. One of the most important objective for us through this MOUs is to go on a challenge mode for the construction of airports. Rather than taking all the airports at tough ones, we have created a system where the most important ones, the priority ones, they get to be done first. And not only in terms of airports, but we also have to create helipads across the country.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী 2 দিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও আগামীকাল পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র এবং সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ঝড় বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি ওড়িশার গোপালপুর থেকে 150 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পুরী থেকে 210 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামীকাল রাতের মধ্যে এটি বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
2: এর প্রভাবে আমাদের রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গেও 23 থেকে 25 মধ্যে সম্ভাবনা রয়েছে, আর 22 থেকে 24 যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত আমাদের উপকূলাঞ্চলের জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলা, যেমন আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 ঘন্টা পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই জেলাগুলির মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
0: মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী গোষ্ঠীর একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বিজেপির সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল, তাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবির সহ একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। দুপক্ষের মধ্যে হাতাহাতি থামাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দলের তরফে অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মীরা অযাচিত মিছিলে হামলা চালায়। অন্যদিকে বিজেপি যাবতীয় অভিযোগ খারিজ করে তাদের উপরই প্রথম আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে। ভারত ও জাপানের মধ্যে আজ ভারত প্রশান্ত

উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা, যৌথ সামরিক মহড়া আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ ভারতের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা তারো কোনো। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। ভারত একটি সোনা, চারটি রূপ ও দুটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক পেয়েছে। আজ স্মৃতি মান্ধানার 79 রানের সুবাদে ফাইনালে ভারত 3 উইকেটে 216 রানের রেকর্ড স্কোর গড়ে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 69 রানে অল আউট হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পুরুষদের 55 কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের চন্দ্র বাহাদুর থাপাকে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় বক্সার যাদুমণি সিং। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে যাদুমণি ফিলিপিনো বক্সার কার্লো পালামের মুখোমুখি হবেন। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে পরাজিত করে নিজেদের জন্য একটি পদক নিশ্চিত করেছে। এর আগে গ্লাসগো গেমসের স্বর্ণপদকজয়ী সাক্ষী চৌধুরী এশিয়ান গেমসের প্রিলিমিনারি রাউন্ডে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জয়ী আইরা ভিলেগাসকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এদিকে মার্শাল আর্টসে মহিলাদের 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ম্যাকাও চীনের চু মান সিনকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের রশি বীণা দেবী পদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত ছবি চালচিত্র এখন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।

সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে 20তম এশিয়ান গেমস 2026 এর ডেইলি হাইলাইটস ক্যাপসুল।

শুনছিলেন 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইটস। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: to the pre-quarterfinals in the men's 55kg preliminary round. Earlier, Sakshi Chaudhary entered the pre-quarters. And now, before we close, here are the highlights of the bulletin. India condemns Pakistani airstrikes in Afghanistan's Kunar and Paktika provinces, slams Islamabad for threatening regional peace and security. POJK residents continue to raise voice against coercive measures. Exercise Veer Guardian 2026 concludes as Indian and Japanese air forces strengthen strategic defense partnership. United Nations Secretary General Antonio Guterres pleads for a world built on interdependence in his last General Assembly address. At Asian Games, Indian women's cricket team delivers country's first gold in Japan, taking medal tally to 7. Men's badminton team and Wushu star Roshi Vina Devi assure country of more medals. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশন শেষ করার আগে এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 23 সেপ্টেম্বর বুধবার আমাদের অধিবেশন যথারীতি শুরু হবে ভোর 5:55। ভোর 6:02 অমৃতবাণীতে শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ, ভক্তিমূলক গান 6:07। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে ভোর 6:10। সকাল 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠান রয়েছে সকাল 7:10। সকাল 7:25 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ সকাল 7:35 এবং 7:40 রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45। দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ সকাল 8:15 রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন সকাল 8:40। সকাল 9:00 দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এর পরেই রয়েছে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান সকাল 9:10। রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ফেলা প্রচারিত হবে বেলা 11:00। বেলা 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতির অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত বেলা 12:30। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:00। 1:05 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ককবরক আধুনিক গানের অনুষ্ঠান রয়েছে দুপুর 1:40। দুপুর 2:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে দুপুর 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান, রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাগ প্রধান গানের অনুষ্ঠান রয়েছে রাত 8:05। মিক্স মেলোডিস অনুষ্ঠান রাত 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন রাত 9:15। রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান, রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

হবে। রাগ প্রধান গানের অনুষ্ঠান রয়েছে রাত 8:05, মিক্স মেলোডিস অনুষ্ঠান রাত 8:30, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন রাত 9:15, রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 রয়েছে নজরুল গীতি, রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:35 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর, সমাপ্তি আমাদের আজকের অধিবেশনের। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:00।